0: Nation, X Station.
1: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো, মনে পড়ে কি।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, 27শে বৈশাখ, 21শে জিলকাদ, 10ই মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মার্ট কার তৈরি করায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সৃজনশীল যেকোনো উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস। আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, 4-দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বললেন বাণিজ্যমন্ত্রী। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভির জন্য মানসম্মত অনুষ্ঠান নির্মাণের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইসরায়েলি হামলায় লেবাননে 39 জন নিহত। এবং মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 1 উইকেটে 179 রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিং শুরু করবে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না, তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন জন্য নতুন সংগ্রামে নামতে হবে।
2: যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে।
0: প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চায় দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করবে,
2: একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলব, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না।
0: দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন। ওয়াকিমুল ইসলাম গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণ তার বানানো স্মার্ট কারটি প্রধানমন্ত্রীকে দেখান। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদে আজ থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2026। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনী চার দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে যা চলবে বুধবার পর্যন্ত। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এর উদ্বোধন করবেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশ দেশে আইনের শাসন সুসংহত করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনা তাঁর সরকার অন্যতম অগ্রাধিকার। এদিকে আজ থেকে শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026। এটি চলবে 16 মে পর্যন্ত। নৌ নিরাপত্তা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হল বিপদমুক্ত নৌযাত্রা, যানমালের সুরক্ষা। নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের যানমালের সুরক্ষা নিশ্চিত করা এই সপ্তাহের লক্ষ্য। আজ রাজধানীর রমনায় নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তার নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান এবং লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এসানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ 5 কেন্দ্রিক প্রথাগত নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। তিনি গতকাল রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার এই লক্ষ্য অর্জনে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে।
3: যা প্রয়োজন তা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, আমরা চাই তোমরা ভবিষ্যৎ প্রজন্মে আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে। আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থা আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি।
0: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি গতকাল পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন এবং আখ চাষীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আখ চাষী ও শ্রমিকদের স্বার্থ সমুন্নত রাখতেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পঞ্চগড় সুগার মিলের কাঠামো ও যন্ত্রপাতির ব্যাপক সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন, পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভিতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিটিভিকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারেরও পরামর্শ দেন। সভায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের একটি বৃহৎ অংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের আওতায়। প্রায় 3 কোটি 10 লাখ মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে এই খাতে। তবু জিডিপিতে অবদান এখনও প্রত্যাশিত পর্যায়ে নয়। তাই এসএমই খাতকে আরও শক্তিশালী করে জিডিপিতে এর অবদান 35% উন্নীত করার লক্ষ্য ধার্য করেছে সরকার। কেন এই খাতকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব শুনুন আজ।
4: বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতকে ধরা হয় কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের 99% বেশি এই খাতের অন্তর্ভুক্ত। বর্তমানে প্রায় 3 কোটি 10 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এসএমই খাতে। তবে প্রতিষ্ঠানের সংখ্যার তুলনায় জিডিপিতে এ খাতের অবদান এখনও প্রত্যাশার তুলনায় কম। এ কারণে জিডিপিতে এসএমই খাতের অবদান 35% উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার বাংলাদেশ বেতারকে জানান, এসএমই খাতের বিকাশ হলে কর্মসংস্থান তৈরি হবে, এর ফলে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে, পাশাপাশি উৎপাদন বাড়ার মাধ্যমে জিডিপিতে এসএমইর অবদান বাড়বে।
5: গভর্নমেন্টের কথা হচ্ছে যে এই এসএমই সেক্টরটাকে যদি এক্সপ্যান্ড করা যায়, ওদেরকে ডেভেলপ করা যায়, তাহলে ওরা একদিকে সারা দেশে একদম ব্যালেন্স এমপ্লয়মেন্ট জেনারেট করবে। এই এমপ্লয়মেন্ট জেনারেটের ফলে যেটা হবে লোকাল ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি সবচেয়ে বড় প্রোডাকশন বাড়ার মাধ্যমে ওদের জিডিপি কন্ট্রিবিউশনে বাড়বে।
4: এসএমই খাতকে গতিশীল করতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপিতে অবদান বাড়ার সঙ্গে নারীর ক্ষমতায়ন সহ সরকারের বিভিন্ন জাতীয় লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে। এসব লক্ষ্য পূরণে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।
5: এই লক্ষ্যে গভর্নমেন্ট এসএমই ফাউন্ডেশন করেছে এবং এসএমই ফাউন্ডেশন পরে গভর্নমেন্ট আরো কতগুলো সংস্থা করেছে, যেমন মনে করেন জয়িতা ফাউন্ডেশন আছে, তার আগে ছিল বিসি, পাশাপাশি যে যুব উন্নয়ন অধিদপ্তর আছে, মহিলা অধিদপ্তর আছে, এবং এর পাশাপাশি আরো সরকারের বিভিন্ন সংস্থায় তারা কিন্তু কাজ করছে।
4: সরকার মনে করছে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করা গেলে অর্থনীতির ভিত্তি আরো বিস্তৃত হবে, ফলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এসএমই খাতকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম গতকাল রাজধানীর একটি হোটেলে সফররত পাকিস্তানের
1: একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম গতকাল রাজধানীর একটি হোটেলে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী সৈয়দ মহসিন

0: বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বৃহত্তর প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম আঞ্চলিক সহযোগিতা, সংযোগ ও পারস্পরিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের স্বার্থে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। 1908 সালে যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তাঁর মায়ের স্মৃতিকে ধারণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1914 সালে মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। আরো শুনুন প্রতিবেদনে।
1: কেবল একটি শব্দ নয়, এ যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম, যেখানে থাকে নিঃশর্ত ভালোবাসা, মমতা আর অনন্ত ত্যাগের গল্প। একজন সন্তানের জীবনে প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা, আধো আধো প্রথম ভাষা, সবকিছুরই শুরু হয় মাকে ঘিরে। সন্তানের সামান্য কষ্ট যার চোখে অশ্রু হয়ে ঝরে, তিনি মা। নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্ত হন মা। সন্তানের অসুস্থতায় রাতের পর রাত কোনো অভিযোগ ছাড়া ঘুমহীন কাটিয়ে দেওয়ার পরও যিনি কোনো ক্লান্তি বুঝতে দেন না, তিনি মা। সন্তানের জীবনের ভিত গড়ে দেওয়ার প্রথম শিক্ষক মা।
2: মার সাথে কিন্তু সবচেয়ে বেশি সময়টা পার করা হয়, ওই হিসাবে আসলে মার প্রথম, হ্যাঁ প্রথম শিক্ষক, ঠিক আছে, ওই হিসাবে মাই প্রথম মানে প্রায়োরিটির মতো করে গড়ে উঠা।
3: মার ব্যাপারটা হলো আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এক কথায় সব, একটা আছে না যে সার্কেলের যে একটা অংশ এইটা একটা অংশ ওইটা, মার ব্যাপারটা হচ্ছে পুরাটাই।
1: মায়ের কাছে সন্তানের বয়স কখনো বাড়ে না, সন্তান যতই বড় হোক মায়ের চোখে সে আজীবন ছোট্টটাই।
4: দিন শেষে যখন বাচ্চা সবসময় হাসে, মাকে আদর করে, সবসময় মার মধ্যে সবকিছু খুঁজে, তখন অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। তখন মনে হয় না এত কষ্ট এত পরিশ্রম সবকিছুই সার্থক, কারণ বাচ্চার কাছে তো সবকিছুই মা, মা মানে তার পৃথিবী।
5: আমি এখনো খামাই দিই, ওই দিদি ফ্যান করতে করতে শাক গাদিতে গাদিতে আমি এনে খামাই দিই, এখনো আমার কাছে ছোট হয়ে গেছে। আমার কাছে
1: মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: গতকাল দেশে সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টা হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 9টি শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1435টি শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম রুবেলার টিকা প্রদান সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত সারাদেশে 1,72,68,908 জন শিশু এই টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 96%।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় 39 জন নিহত হয়েছে। কর্মকর্তারা বলেন, লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নগরী সাকিয়ায় এক হামলায় একটি শিশুসহ অন্তত 7 জনের প্রাণহানি ঘটে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলা চালিয়েছে এবং তারা বেসামরিক লোকজন হতাহতের বিষয়ে সতর্ক আছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চৌকিতে গাড়ি বোমা হামলায় অন্তত 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আফগানিস্তানের সাথে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু বিভাগে গতকাল এই ঘটনা ঘটে। এই হামলার ঘটনাস্থলে অতিরিক্ত সহায়তা দিতে যাওয়া পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালানো হয়। হরমুজ প্রণালীতে নৌ চলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডিস্ট্রয়ার পাঠাবে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এই তথ্য জানায়। গত মাসে ব্রিটেন ও ফ্রান্স জানিয়েছিল, হরমুজ প্রণালীর সুরক্ষায় সামরিক পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খেলার খবর। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে

0: গতকালের এক উইকেটে 179 রান নিয়ে বাংলাদেশের বিপক্ষে আজ তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে। সকাল 10টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 101, মুমিনুল হক 91 এবং মুশফিকুর রহিম 71 রান করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19 এবং সূর্য অস্ত যাবে 6:32। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মার্ট কার্ড তৈরি করায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সৃজনশীল যেকোনো উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস। আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। 4 দিনের কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বললেন বাণিজ্যমন্ত্রী। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভির জন্য মানসম্মত অনুষ্ঠান নির্মাণের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইসরায়েলি হামলায় লেবাননে 39 জন নিহত। এবং মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 1 উইকেটে 179 রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিং শুরু করবে পাকিস্তান। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4 এক নেশন এক স্টেশন।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকব?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো অনেক অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আবারও চলে এসেছি, নতুন একটা সপ্তাহ শুরু, নতুন একটা সকাল শুরু, নতুন একটা দিনের শুরু। খুব সুন্দর রোদে ঝলমলে একটা দিন, সকাল বলা যায়। এবং সব থেকে বড় কথা কি, আজকে একটা খুব স্পেশাল দিন। সে স্পেশাল দিনটা কি বলেন তো? স্পেশাল দিনটি হচ্ছে আজকে মা দিবস। এবং প্রত্যেক মানুষকে, প্রত্যেক যারা মানে মায়ের মতো করে স্নেহ করে, মায়ের মতো করে ভালোবাসে, মায়ের মতো করে বকা দেয়, মায়ের মতো করে শাসন করে, প্রত্যেককে জানাই মা দিবসের শুভেচ্ছা। এবং সব থেকে বড় স্পেশাল শুভেচ্ছা আমি জানাতে চাচ্ছি যারা পোষা প্রাণী পালে, বাসায় যারা বিড়াল পালে, যারা কুকুর পালে, বা যারা একটু পোষা প্রাণী বাসায় পালে, তারা কিন্তু জানেন, তারা মা না হওয়া সত্ত্বেও অলরেডি কিন্তু মায়ের ফিলিংস কিন্তু পেয়ে গেছেন। তারা কিন্তু তাদের পোষা প্রাণীকে নিজের সন্তানের মতো করেই ভালোবাসেন, তাই না? আমি কিন্তু জানি। সেই জন্যই আমার কাছে যারা প্রত্যেক মাকে যারা জন্ম দিয়েছেন বা লালন পালন করছেন বা মায়ের মতো ভালোবাসছেন, মায়ের মতো স্নেহ করছেন, যেভাবেই যেখান থেকেই মায়ের জায়গায় আছেন, প্রত্যেককে জানাই মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং তার পাশাপাশি সেই সকল প্রত্যেক বাবাকেও মায়ের দিবসের শুভেচ্ছা জানাই যারা একা হাতে নিজের সন্তানকে লালন পালন করছেন, একা হাতে নিজের সন্তানকে ভালোবাসছেন, মায়া করছেন, স্নেহ করছেন, মানে মায়ের দায়িত্বটা পালন করছেন, তাদেরকেও কিন্তু মা দিবসের শুভেচ্ছা। যাই হোক, আমরা আজকে সকালটা শুরু করবো অনেক সুন্দর একটা গল্প দিয়ে, আড্ডা দিয়ে। এবং মা দিবস তো থাকবে, সেই ফিলিংসটা থাকবে। এবং আপনাদের পছন্দের, সরি, মানে আপনাদের যে কোনো মা নিয়ে যে কোনো গল্প, যে কোনো ইনসিডেন্ট বা যে কোনো রকমের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন, বা মজার কোনো কথা বা না বলা কোনো কথা, যে কথাগুলো মাকে কখনোই বলা হয়নি, সেটা কিন্তু আমার থ্রুতে আপনি চাইলে বলতে পারবেন। তো আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা মা দিবসের শুরুটা, মানে আজকে সকালটা, মর্নিং মাইকটা শুরু করি মা একটা গান দিয়ে। ফাহমিদা নবীর মা গানটি শুনবো, এবং গানটি শুনতে শুনতে মায়ের স্মৃতিতে, মায়ের অনুভূতিতে একটু ডুবে যাব, এবং আবার একটু পরে ব্যাক করব। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা মগর কি হুন্দাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন 90.4।

মাকে আমরা কত কিছুই দেখে থাকি। কেউ ডাকে আম্মা, কেউ ডাকে আম্মু, কেউ মামুনি, কারো কারো কাছে আম্মা যান অথবা আম্মি। মাদার্স ডেতে পৃথিবীর সকল মাকে ঢাকা এফএম এর স্যালুট।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে এই মুহূর্তে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা আপনাদের সাথে থাকি এবং অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, বিভিন্ন রকমের টপিক নিয়ে, বিভিন্ন রকমের কি বলে এটাকে, মিডিয়ার খোঁজ খবর নিয়ে, গালগপ্প নিয়ে আর কি গল্প হয়। আশা করি আপনাদের আমার সাথে গল্প করতে এবং এই আমার গল্পগুলো শুনতে আপনাদের অনেক বেশি ভালো লাগে। তো চাইলে আমাকে কিন্তু একটা ফিডব্যাক দিতে পারেন, একটা রিভিউ দিতে পারেন যে কেমন লাগছে আমাকে শুনতে। 01841904904 এই নম্বরে, এছাড়াও ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো আজকে যেহেতু মা দিবস, মানে একটু স্পেশাল আমাদের জন্য এই দিনটি, মায়ের কথা মনে পড়লেই মানে একটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম একটা শান্তি কাজ করে। আর এই দুনিয়াতে হয়তো মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারে না, মায়ের মতো করে আপন কেউ করতে পারে না। যারা মা হয়েছেন বা যারা, ওই যে বললাম প্রথমেই, যারা মা হয়তোবা কি বলে শারীরিকভাবে মা হননি কিন্তু মেন্টালি কিন্তু মা হয়েছেন, লাইক এরকম যে হয়তো বাসার পোষা একটা বিড়াল আছে বা পোষা একটা কুকুর আছে, তাদের প্রতি কিন্তু ঠিক সেই রকমই মায়ের মমতার মতো স্নেহই কিন্তু আসে। আরেক ধরনের মা কিন্তু আমরা দেখতে পারি, সেটা কে জানেন তো? সেটা হচ্ছে আমাদের খালা অথবা ফুপু, তাই না? নিজের ভাইয়ের সন্তান বা বোনের সন্তানকে কিন্তু নিজের সন্তানের মতো করে দেখে আমাদের খালা অথবা ফুপুরা, তাই না? আমি তো অনেক বেশি এই জিনিসটা ফিল করি, কারণ আমার খালারা, মানে আমার যে আন্টিরা ছিল বা আমার যে মায়ের যে বোনেরা ছিল, তারা কিন্তু আমাকে মায়ের মতোই ভালোবেসেছেন। তো সেই সকল মাদের, মানে সেই সকল খালা ফুপুদেরকেও কিন্তু মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার আজকের এই মুহূর্তে এই দিনে এতটুকুই কামনা যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা, প্রত্যেকটা মায়ের চাহিদা, মায়ের কষ্ট, মায়ের দুঃখ কষ্ট সব কিছু নিরাময় হয়ে প্রত্যেকটা মা যেন অনেক বেশি সুখে থাকে, অনেক বেশি ভালো থাকে এবং দীর্ঘায়ু হয়। আমি এতটুকুই কামনা করব, আমার সাথে আশা করি আপনারাও একমত হবেন এবং আপনাদের মায়ের বিভিন্ন রকমের গল্প কিন্তু আমাকে পাঠিয়ে দিবেন। যাই হোক, আমরা রিসেন্টলি, মানে গতকাল রাত থেকে কিন্তু একটা ঘটনা খুব ঘুরপাক খাচ্ছে ফেসবুকে। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বর ভোগার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন ডানা ভাই জোস নামে খ্যাত কন্টেন্ট ক্রিয়েটার কামরুন্নাহার ডানা, যিনি কিন্তু কারিনা কাইসারের বেস্ট ফ্রেন্ড, খুব ভালো একজন বান্ধবী। ডানার ভাষ্য অনুযায়ী চিকিৎসকদের পরীক্ষায় কারিনা কাইসারের শরীরে হ্যাপাটাইটিস এ ও ই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এই সংক্রমণের কারণে তার লিভার ফেলার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টার ডানা আরও জানান যে কারিনা প্রথমে আইসিইউতে ছিলেন, তবে অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ইদানিং কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই নর্মাল জ্বর থেকে কুমায় চলে যাচ্ছেন এবং নর্মাল জ্বর থেকে অনেক ধরনের বড় রোগ হচ্ছে। তো সবাই একটু সাবধানে থাকবেন, সেফ থাকবেন এবং অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং অলওয়েজ সেফ থাকার ট্রাই করবেন এবং মাস্ক কিন্তু আমার মনে হয় অলওয়েজ পরা উচিত। শুধুমাত্র রোগ বা রোগ জীবাণুর জন্য না, ধুলাবালির জন্য কিন্তু মাস্কটা ইউজ করা খুব বেশি জরুরি। যাই হোক, সবার জন্য অনেক বেশি দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল এবং কারিনা কাইসারের জন্য আমরা অনেক বেশি দোয়া করব সে যেন সুস্থ হয়ে যায়। তো চলুন আমরা আবারও একটা ব্রেক নিব, মানে গান শুনবো এবং গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
2: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা চলে আসি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে এবং মজার মজার গসিপ করতে। যারা যারা এই গসিপ পছন্দ করেন, যারা আমার সাথে গল্প করতে পছন্দ করেন বা আমার এই মজার মজার যে ইনফরমেশনগুলো দিই, মজার মজার বিভিন্ন রকমের গল্প করি, সে গল্পগুলো কেমন লাগে সেটা কিন্তু জানিয়ে দিবেন 8419041904। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই ইনফরমেশনটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। সো আমি এখন এই মুহূর্তে আবারও ব্রেক নিব এবং একটু পরে আবার ব্যাক করব। সো সাথেই থাকুন এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন। স্টে টিউনড।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: ঢাকা FM 90.4
4: সারা দেশে
3: সবার সাথে।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United.
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি এবং অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, মজার মজার গসিপ করি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগে আমার সাথে গল্প করতে, আমার আমার আড্ডাগুলো শুনতে, আমার কথাগুলো শুনতে। তো যাদের ভালো লাগে, এছাড়া যাদের ভালো লাগে না তারও কিন্তু চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করে আমাকে একটা ফিডব্যাক জানিয়ে দিতে পারেন। এছাড়াও আজকে যেহেতু মা দিবস, আমি কিন্তু বলেছি যে আজকে মা দিবস নিয়ে স্পেশাল কিছু তো অবশ্যই থাকবে। তো চাইলে কিন্তু আপনাদের মা সম্পর্কে বা মাকে যা কিছু বলতে চেয়েছেন বলতে পারেননি, না বলা কথাগুলো আমার থ্রুতে কিন্তু বলতে পারেন। এছাড়াও মায়ের গল্প কিন্তু আমাকে পাঠাতে পারেন 01841904904 এই নম্বরে, SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো মা দিবস যেহেতু মাকে নিয়ে কথা বলছিলাম, তো এর মধ্যে আমরা কিন্তু জানি বলিউডের সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু মা হওয়ার পরে উনি গণমাধ্যমকে নিজেই জানিয়েছিলেন যে উনি মা হয়েছেন এবং তার মেয়ের নাম মালতি চোপড়া জোনাস আই থিঙ্ক, এবং তার হাজবেন্ড ছিল নিক, সরি হাজবেন্ড কিন্তু এখনো আছে, নিক জোনাস। বাট বাচ্চা হওয়ার পরে কিন্তু একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে তাদের ডিভোর্স হয়ে যাবে, এবার তারপরও যাই হোক সেই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবং কিছুদিন আগে কপিল শর্মার শোতে এসেও কিন্তু সে নিক জোনাসের নামে অনেক প্রশংসা করেছেন এবং তাকে যে জোনাস খুব বেশি ভালোবাসে এবং খুব বেশি প্রায়োরিটি দেয় সেই গল্পও কিন্তু করেছিলেন। কিন্তু যখন প্রিয়াঙ্কা চোপড়ার এই ডিভোর্সের রুমারটা ছড়াচ্ছিল এবং বাচ্চা যখন হচ্ছিল, তখন কিন্তু আরও একটা গুঞ্জন ভাসছিল বাতাসে। সেই গুঞ্জনটা কি জানেন আপনারা? আপনাদেরকে আমি সেই গুঞ্জনের কথাটা বলে দিই। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যে বলিউডের আরেকজন বিখ্যাত কিং খান সুপারস্টার শাহরুখ খানের সাথে প্রিয়াঙ্কা চোপড়ার একটু ভালোই বন্ধুত্ব ছিল, যেটা নিয়ে গৌরী খানের কিন্তু একটা সমস্যা থাকলেও শাহরুখ খান কিন্তু অনেক বেশি সিরিয়াস ছিলেন প্রিয়াঙ্কাকে নিয়ে। এবং যারা প্রিয়াঙ্কার মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ডের বা মিস ইন্ডিয়ার শো এর পার্টিসিপেশনগুলো দেখেছেন, তারা কিন্তু দেখেছেন সেখানে থেকেই শাহরুখ খান কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার উপর ক্রাশ খেয়েছিলেন এবং বারবার কথা ইঙ্গিতে কিন্তু সে বুঝিয়েও দিয়েছিলেন। সেই ভিডিওগুলো যারা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, তাদের মধ্যে যে একটা মিষ্টি সম্পর্ক, ভালো লাগার একটা সম্পর্ক, ভালোবাসার একটা সম্পর্ক ছিল, অনেকে দাবি করছেন যে সেই ভালো লাগা, সেই ভালোবাসা অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। মানে অর্থাৎ তারা নাকি বিদেশে যেয়ে বিয়ে পর্যন্ত করেছিলেন এবং তাদের নাকি একটা বাচ্চাও আছে। এটা কি আসলে বিলিভ করার মতো? আমার কিন্তু বিলিভ হচ্ছে না। আই থিঙ্ক বিয়েটা হলেও হতে পারে, কিন্তু বাচ্চা হলে অবশ্যই এতদিনে আমরা জেনে যেতাম, তাই না? কিং খান কিন্তু তার সন্তানদের প্রতি অনেক বেশি কি বলবো, মানে কেয়ার, অনেক বেশি কেয়ার করে এবং সন্তানদেরকে সে কিন্তু অনেক বেশি ভালোবাসে। সো আমার মনে হয় না যে সে যদি এরকম কিছু করে বসতো তাহলে প্রিয়াঙ্কার সাথে আর ছাড়াছাড়িটা হতো না, তাই না? যাই হোক, আপনারাও কিন্তু চাইলে আপনাদের মতামত জানাতে পারেন এই ব্যাপারে, যে এই যে একটা ইন্টারেস্টিং গসিপ দিলাম সেটা কেমন লাগলো এবং আপনাদের কি দাবি বা আপনাদের কি মতামত, যে আসলে কি কোনো সম্পর্ক ছিল বা এই যে রুমারটা ছড়াচ্ছে যে বিয়ে হয়েছিল সেটা কি আসলেই সত্য নাকি শুধুই শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া ভালো বন্ধু? যদি ভালো বন্ধুই হয়ে থাকে তাহলে এখন কেন তাদেরকে একসাথে দেখা যায় না বলেন তো? এটা কিন্তু আসলেই অনেক বড় একটা রহস্য, তাই না? যাই হোক, সেই রহস্য আপনারা উদ্ঘাটন করতে থাকুন, এটা নিয়ে চিন্তা করতে থাকুন, ভাবতে থাকুন। আর আমি একটু গান শুনে আসি, গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো সাথেই থাকুন ঢাকা এফএম 90.4, টিউনড করে থাকুন।
2: স্যার আসবো?
3: আসুন।

0: গরমে নাজেহাল অবস্থা, আমবারা একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মাকে আমরা কত কিছুই দেখে থাকি, কেউ ডাকে আম্মা, কেউ ডাকে আম্মু, কেউ মামুনি, কারো কারো কাছে আম্মাজান অথবা আম্মি। মাদার্স ডে তে পৃথিবীর সকল মাকে ঢাকা এফএম এর স্যালুট।

Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers United 90.4

আর সমাগত, তাই নিঃশ্বাসে আধারেও সান্ত্বনা পাই, এবকে স্বপ্ন সাজিয়ে তোমার সত্য জানাই। কারো আঘাত যখন হৃদয়ে লাগে ভাঙন, তোমার স্পর্শ তখন ক্ষত করে পুরো, তুমি থাকবে না ভেবে মা।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আপনাদের কি একটা কথা মনে আছে, যেহেতু মা দিবস আজকে, আমি যে একটু আগে আমি একটা পোস্ট করেছি এবং একটু আগে বলছিলাম, যারা কোনো অ্যানিমেল প্যাট রাখেন বা কোনো বিড়াল কুকুর পালেন, তাদের ক্ষেত্রে কিন্তু তারা হয়তো বা শারীরিকভাবে মা হন না, কিন্তু তাদের মন মানসিকতা কিন্তু মায়ের থেকেও বেশি মমতা স্নেহ থাকে আমার মনে হয়। এবং যারা হচ্ছে খালা বা ফুপু, তারা কিন্তু নিজের মানে হয়তো বা তখনও হয়তো অনেক খালা থাকে যাদের বিয়ে হয়নি, কিন্তু ফুপুর বিয়ে হয়নি, কিন্তু তারা কিন্তু অলরেডি মায়ের ফিলিংসটা নিয়ে ফেলে। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে বা বোনের ছেলে মেয়ে, তাদের প্রতি তাদের কিন্তু একটা মায়ের মতো স্নেহ ভালোবাসা কাজ করে। তো ঠিক সেই রকমই একটা ইমোশন কিন্তু আমাদের কাজ করে যখন আমরা সিনেমায় বা টিভিতে বা কার্টুনে বা যে কোনো বিনোদন মাধ্যমে এরকম কোনো ইমোশন বা এরকম কোনো কানেকশন আমরা দেখতে পাই। আপনাদের কি পিপোর কথা মনে আছে? একটু মনে করে দেখুন তো, পিপোর কথা আপনাদের মনে পড়ে কি না? আচ্ছা, আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, পিপো হচ্ছে আমাদের সবার পছন্দের ডোরেমনের সেই ছোট্ট রোবট যার নাম ছিল পিপো, এবং সে কথায় কথায় পিপো পিপো সাউন্ডটি করত। মনে আছে আপনাদের? মনে পড়ছে কি আমি সেই পিপোর কথা বলেছি? আজ কিন্তু 2011 সালের দিকে এই সিনেমাটি, মানে এই অ্যানিমেশন সিনেমাটি রিলিজ হয়, কিন্তু এই সিনেমার মূল ছিল, মানে পুরনো মানে মেইন ভার্সন ছিল 1986 সালের ডোরেমন সিনেমা নোবিতা অ্যান্ড দ্য স্টিল ট্রুপস। কিন্তু যেটা পূর্ণ নির্মাণ করা হয় 2011 সালে, সেটাতে কিন্তু পিপো ক্যারেক্টারটাকে নতুন করে ঢুকানো হয়, মানে 1986 সালে যে সিরিজটা ছিল, যে সিনেমাটা ছিল, সেখানে কিন্তু পিপোর কোনো ক্যারেক্টার ছিল না, কিন্তু রিমেকে এই পিপোর ক্যারেক্টারটা নতুন করে এন্ট্রি দেওয়া হয়। এবং গেস হোয়াট, এই পিপো কিন্তু স্টিল নাও অনেক বেশি জনপ্রিয়, এবং আমাদের মনে এখনো ডোরেমনের সেই সিন, সেই এপিসোড, সেই সিনেমাটা এখনো কিন্তু আমাদের মনে দাগ কেটে আছে। এবং আমরা যদি এখনো পিপোর কোনো নতুন ভার্সন বা সিরিজ টু দেখতে আসে, মানে আসে রিলিজ হয়, তাহলে কিন্তু আমরা ঠিক ছোটটির মতো আবার আগের মতো বসে যাব পিপো দেখতে। পিপোর সাথে সবথেকে ভালো সম্পর্ক কার ছিল বলুন তো? সিজুকার। নবিতার মাধ্যমে বা ডোরেমনের মাধ্যমে পিপোর সাথে মানে পরিচয় হলেও সিজুকার সাথে পিপোর কিন্তু একটা অন্যরকমের কানেকশন ছিল, মানে ধরা যায় একটা মা এবং বেবির মতো যে একটা মমতা স্নেহ, সেটা কিন্তু ছিল। তাহলে বুঝতে পারছেন আমাদের মেয়েদেরকে কিন্তু মা হওয়ার জন্য মানে বাচ্চা জন্ম দিতে হয় না বা বিয়ে করে সংসার করতে হয় না, আমাদের মেয়েদের মেয়েরা কিন্তু যে কোনো জিনিসকে, যে কোনো প্রাণকে বা যে কোনো বস্তুকে ভালোবেসে মা হতে পারে, মেন্টালি বা মানসিকভাবে মা হতে পারে। যাই হোক, পিপোর কথা আমার খুব মনে পড়ছিল, মাত্রই আমি দেখলাম 14 বছর নাকি হয়ে গেছে, হ্যাঁ 11 সালে হলে এখন হচ্ছে প্রায় 14 বছর। যাই হোক, তো সে 14 বছর হয়ে গেছে আমাদের পিপোর, পিপো হয়তো বা এখন অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, রোবটরা কি বড় হয় নাকি রোবটরা যেমন থাকে তেমনই থাকে? যাই হোক, আমরা একটু আরেকবার স্মৃতিকাতর হলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এসএমএস করছেন, কমেন্ট করছেন, মেসেজ করছেন, আমি আপনাদের এসএমএস কমেন্টগুলো পড়ব। তবে এখন একটু ব্রেক নিব, সাইবো গানটা শুনবো, গানটা শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: ইনফিউশন সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন ইনফিউজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নয়টা কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: কারণে নাজেহাল অবস্থা? আমার একটি আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, সকাল 8টা থেকে যারা ছিলেন, তারা তো পুরো গল্প, পুরো গসিপ সবকিছু এনজয় করতে পেরেছেন আই হোপ। যারা আমাকে শুনছেন এবং আজকে শো শুনেছেন পুরোটা, কেমন লেগেছে আপনাদের? আশা করি অনেক অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমার তো অনেক বেশি ভালো লেগেছে, প্রায় 3 দিন পর আপনাদের সাথে আড্ডা দিতে পেরেছি আজকে। সো আমি কিন্তু খুব বেশি হ্যাপি। তাছাড়া আজকে যেহেতু মা দিবস, মাকে একটু স্পেশাল ফিল করাবো, এবং প্রত্যেক মাকে, শুধু আমার মাকে না, প্রত্যেক মাকে আজকে আজকে স্পেশাল ফিল করিয়েছি আই হোপ। যাই হোক, প্রত্যেকে জানাই অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি আবারও আগামীকাল ঠিক এই সময়ে আপনারা চলে আসবেন আমার সাথে গল্প করতে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে থাকি রেডিও আম্বার 102.4 FM। তো তা আপনারা যারা যারা দুপুরের সময়টাতে আমাকে শুনতে যাচ্ছেন, তারা কিন্তু রেডিও আম্বার টিউন করতে পারেন। তো যাই হোক, আমরা আজকে বিদায় নিব, মানে আমি আজকে বিদায় নিব, কিন্তু ঢাকা এফএম কিন্তু বিদায় নিবে না। ঢাকা এফএম কিন্তু আপনার সাথেই থাকবে। তো আপনারা কিন্তু ঢাকা এফএম শুনতে থাকবেন এবং অবশ্যই আমাকে কিন্তু মিস করবেন এবং আমার জন্য ওয়েট করবেন আই হোপ। যাই হোক, আমি আবার আগামীকাল ঠিক এই সময় আসব। তো সেই আশায়, সেই অপেক্ষায় আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
4: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: Brands United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: I Gas United.
2: এক নেশন, এক স্টেশন।
3: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
4: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে নেন কিন্তু।

সহজ। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব, অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: মাকে আমরা কত কিছুই দেখে থাকি, কেউ ডাকে আম্মা, কেউ ডাকে আম্মু, কেউ মামুনি, কারো কারো কাছে আম্মাজান অথবা আম্মি। মাদার্স ডে তে পৃথিবীর সকল মাকে ঢাকা এফএম এর স্যালুট।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: খুঁজে পাচ্ছি না, এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। আই গ্যাস।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: चक्कर बक्कर बातचीत।
1: Assalamualaikum, hi, hello, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ সিফাত হাজির হয়ে গেছি গিয়ে আপনার প্রিয় শো চক্কর বক্কর বাতচিত লিয়া। আর আজকে একটা বিশেষ দিন, মা দিবস। স্যার, আমরা এই মা দিবস রে আসলে এই শুভেচ্ছা জানাতে চাই পৃথিবীর সকল মারে, দিলের একেবারে মনে করেন গহীন থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং আলবত অনেক অনেক দোয়া পৃথিবীর সকল মারে আসলে। আর আসলে একটা দিনের উপরে বেশ করে মায়ের সম্মান দানের কোনো কিছু নেই। আমার মা দিবস আমার কাছে 365 দিনই মা দিবস, এবং এই মায়েরা সবসময় ভালো থাকুক। আর মা গো ভালোবাসা সবসময় আমগুলো অটুট থাকুক, যদিও হাতে ডাইল গুডনি তারপরে খুরচুন মুরচুন এটি থাকে, এটা বিষয় না আসলে। না খাইলে অবশ্য আবার আমরা অন্যরকম হয়ে যেতাম। তো আজকের এই এপিসোডের ভিতরে, মানে আজকের এই পর্বে, আপনি আপনার যে মজার মজার কথাটি আছে বা মনে করেন যে আন্টি যে আপনার মনে করেন ঠুয়ায় পিটায় ঠুয়ায় মানে মাথার ভিতরে মনে করেন ঠুম করে মারলো আর কি, ওরম আর কি। তো এই এই যাবতীয় বিষয় নিয়ে দেবা, ভালোবাসার বা একসাথে কেমনে টাইম স্পেন্ড করেন সবকিছু কিন্তু আজকে আমাকে জানাবার পারেন। কোনো সমস্যা থাকলেও জানাবার পারেন, প্রশ্নই আইন ওই সমস্যা সমাধান করেন। কারণ মার বিচার করতে যাবো এরম মানুষ আছে, কেউ আছে? আমি তো নাই, আমি খালি হুইনা থাকবো যে আমার মার লগে মিলে কিনা। তো যেটা লোক কথা কেমনে পাঠাবেন 01841904904, এটা লোক আমার নম্বর। এই নম্বর আপনি হোয়াটসঅ্যাপ বি করবো পারেন, আপনি আমার SMS বি করবো পারেন, আর ফেসবুকের ফ্যান পেজে কমেন্ট আকারে বি লিখবার পারেন আপনার কথাবার্তাটি। আমগো ঠিকানা রয়ে আছে গিয়া facebook.com/ILoveDhakaFM। অলরেডি একটা পোস্ট আপনি পাই গেছেন গা, জেনে দেখা গেছে যে যাইতেছে যে এই যে ছোটবেলা থেকে একদম পুরো একটা বিশ্ববিদ্যালয় আমগো লেগে, আমগো মা কতক্ষণ মারে, কতক্ষণ হাসে, কতক্ষণ পিটায়, কতক্ষণ কান্দে, কত কিছু জায়গা, মানে পুরো টোটাল সবকিছু আপনি একটা মানুষের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার জিন্দগির যত যত যত সুখ আছে। তো যাই হোক, আজকে এই বিষয় নিয়ে কথাবার্তা হইবার। যারা যারা যুক্ত হয়েছেন আমগুলোকে সবথেকে স্বাগত জানিয়ে যাচ্ছি ঢাকা FM 90.4 এ। মোহাম্মদ অনন্ত আছে আমগুলোকে, আয়া পড়ছি, শুক্রিয়া বন্ধু, আয়া পড়ছেন যেহেতু একাই লইব সবথেকে লইবেন। আচ্ছা, AKM রকুনুজ্জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি আছে, সিফাত ভাই, ফা ওকে। আচ্ছা, আরো কেটা কেটা আছে দেখি আমগুলোকে, অনেক বন্ধুরা যুক্ত, আমগো অমৃত বোস অনেক যুক্ত হয়ে গেছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর অমৃত বোস, কি অবস্থা, অনেক গরম কেমন, আর মানে সবকিছু ঠিকঠাক আছে নি আপনার, জানায়েন। হাই পুকি ব্রো, আরে চিনছেন নেই ভাই, ইসানা স্বাগত জানিয়ে যাচ্ছি। মানে অনেক সময় যে ক্লাসের ভিতরে ঢুকা বা দেখা গেছে অনেকক্ষণ পরে, অনেকদিন পরে বা এক সপ্তাহ পরে বন্ধুগুলো দেখেছে মাঠের ধরে এগুলি দিয়ে চলে কতক্ষণ, ঠিক আছে? তো আমগো ব্যাপারটা অনেক টেরম হয়। অনেক অনেক সুক্রিয়া, স্বাগত আমার সকল বন্ধুরে যারা আমার লগে ইতোমধ্যে মনে করেন আমি আবার আগে যুক্ত হয়ে গেছেন গা। এই ভালোবাসা অটুট থাকুক। আর গল্প হোক আজকে আমগো সম্মানিত আমগো মা লয়া, আমগো মায়ের কিছু কমন ব্যাপার থাকে শাসনের, ঠিক আছে? ওই ব্যাপারগুলো কিন্তু শেয়ার করতে পারেন, দেহ মিলে কিনা আমার লগে। আচ্ছা, সালিউর রহমান লিখছে, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই, মনটা ভালো তো? আমার সকল ভাই বন্ধুরা কেমন আছেন আগে বলে, আমি আছি আলহামদুলিল্লাহ। আজ আপনার আপনার কাকা আমার মামা যাওয়া আসা করছে, বৃষ্টি আপা আজ আসে নাই, বৃষ্টি আয় নাই, তবে বৃষ্টি আওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে ফোরকাস্টে, তাই দেখলাম যে সামনে আইবার পারে। আচ্ছা ভাইয়া, আমার চিনছো তোমার এই শো আমার ভালো লাগে, রংপুর থেকে জিনিয়া জান্নাত। জিনিয়া জান্নাত নামটা তো অবশ্যই পরিচিত। অনেক অনেক সুক্রিয়া বন্ধু, নিয়মিত থাকবেন তাহলে মনে করেন যে আপনার জিগাইতে হবো না, আমার চিনছো নাকি আপনি কন রেখে আমি চিনা যামগা। আজকে আমার পরীক্ষা আছে 2:30 রংপুর থেকে ওলি। ওকে ওলি, অনেক অনেক শুভকামনা আপনার পরীক্ষার লেগা, আপনি যেন ভালো মতো পরীক্ষাটা দিবার পারেন। আচ্ছা, আমগো আপন মাহমুদ আছে মিরপুর থেকে, মিরপুর আগারগা থেকে, মা দিবসের শুভেচ্ছা। আচ্ছা ঠিক আছে, পৃথিবীর সকল মারে মনে জানিয়েছেন না নাকি আমারে জানাইলেন? আমারে মা দিবসের শুভেচ্ছা জানাইছেন আমারে কে না, কিচ্ছু করেন, এটা আমি বানাইলাম আর কি। যাই হোক, মাদার্স ডে তে এই ওয়ার্ডের সব মাগুলো খুব খুশি থাক, আল্লাহ সুবহান তাআলা তাদের নেক চাওয়াগুলো কবুল করুক, আমিন। আজকের দিনে সব মা ভালো থাকুক, আন্টিকে আমার সালাম দিবেন ভাইয়া। আর ভাইয়া জানেন আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আজ, আপনার স্পেশাল উইশটা করেন প্লিজ, রানি ফ্রম হাতিবান্ধা। ওকে, আমরা বেস্ট মানে ওই যে আমি তো অবশ্যই আমার মায়ের পৌঁছায় দিব আপনার শুভেচ্ছা, আর লগে লগে যে আমরা এই উইশটাও করে দিই বেস্ট ফ্রেন্ডরে, হ্যাপি বার্থডে টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ। ঠিক আছে বন্ধু, ওকে। সো আজকে যেহেতু মা দিবস, আমি এই কথাটা সবসময় কই, মা দিবস করছে বেশি ভালো লাগে আমার মা দি বস, কারণ এটা একমাত্র বস, একদম প্রকৃত বাস্তবিক বস আর কি। তো এই মা দিবসে আমারও একটা গান আছে যেটা ভিন্ন অ্যালবামে গেছিল, তো ওই গানটা আজকে আপনি আমার সারাদিনই প্লে লিস্টের ভিতরে মা দিবসের গান বা মা রানিয়া গান কিন্তু আপনি পাই গেছেন নিশ্চয়ই, সামনেও পাইবেন। তবে এই মুহূর্তে আমার ওই গানটা আমি প্লে করতেছি ভালোবাসি মা, গানটা শ্রীনামলকে ভালোবাসি মা। তো এই গানটার লিরিক টিউন সবই করা ছিল আমার, আর আশা করি ভালো লাগবো। শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: strike back.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউএস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
5: জাগরণ
6: চক্কর বক্কর বাতচিত।
7: তারপরে আজকে মায়ের মুড় খেয়েছেন নি মারাতে বা বকা খেয়েছেন জানায় না একটু বইয়েরছি, কিন্তু সিফাত যেটা লোকের কথা আপনি শুনতেছেন ঢাকা FM 90.4 চলতেছে চক্কর বক্কর বাতচিত। আপনার বন্ধু আছি বিকেল 5টা পর্যন্ত, যত কথা আছে পাঠাই দিবেন। খালি হেঁচকেইতেছে, বুঝলাম না কি ইচ্ছে। আমি মনে মনে করতেছে যে আয় একটু তোর থাবড়াই, মানে অয় অনেক সময়। যাই হোক, এদিকে যারা আমার জাকারিয়া খান আয় পড়ছি বস, স্বাগত জানাতেছি জাকারিয়া খান। আরও আছে মোহাম্মদ অনন্ত, দেখব কোথায় সুমাইয়া সিফা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, কলেজ থেকে এসেই আপনাকে শুনছি। হ্যাপি মাদার্স ডে ভাইয়া। আর দৌড় আমার একের লেগা উইশ করেন, আমার কি মা হইলাম কবে। আচ্ছা রনি আছে, আচ্ছা রনির কথা আমরা পড়ছি। পারভেজ আহমেদ আছে, কেমন আছেন সিবাদ ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আবিদা সুলতান আছে, হ্যাঁ জিগেছে কেমন আছি। অর্চনা রায় কি গো ভাইয়া আছো কেমন? ওই যে আগে যেটা করলাম উরুমি একটু আগে। আচ্ছা আবিদা সুলতানা ভাইয়া, আজকে আমি প্রথম অ্যাড হইলাম, স্বাগত জানাইতেছি আবিদা সুলতানা আপনারে। মিলন হাসান আছে, আমি লোক আয়া পড়ছি ঢাকা FM শুনবার লাগি, পাগল বন্ধু। ওকে পাগল বন্ধু। আচ্ছা বাই দ্য ওয়ে পাগল বন্ধু কারে কইলেন, আপনি নিজের না আমারে, কোনটা একটু জানেন তো। রনি লিখছে কাউকে এতটাও কষ্ট দিবেন না যাতে সে টিকটক ডাউনলোড করতে বাধ্য হয়। না তবে টিকটকে কিন্তু এটা ব্যাপার আছে, খেয়াল করলাম আমি ওটাকে, মানে টিকটক কন ইনস্টা কন বা রিলস শর্টস যেটাই কর না কেলে আপনি, সবটার মধ্যেই ভালো খারাপ আছে। অ্যান্ড ডিপেন্ড করে আপনার রুচি কোনটা, আসলে আপনি কোনটা দেখেন। আপনি কি উমুক হিরো তমুক হিরোটা দেখবেন, নাকি অরিজিনাল যারা প্রফেশনাল হিরো অ্যাডটা দেখবেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। তো আপনি যেটার দিকটা বেশি বেশি করে শেয়ার করবেন ওইটাই মানুষের কাছে পৌঁছাইবো। যেমন ধরেন আপনি একটা মনে করেন যাতা জিনিস একটা আপনার দেখলেন, দেখে আপনি ওই যাতা জিনিসটারে আপনার শেয়ার দিয়ে দিলেন, ঠিক আছে, মানে এটা বুঝানোর লেগে যে যাতা, কিন্তু মানুষ মনে করলো যে এটাতে এন্টারটেনিং অনেক বেশি পরিমাণ, ব্যাস ওইটাতে দেওয়া শুরু করলো, আস্তে আস্তে করে ওইটা অ্যাবজর্ব করা শুরু করলো নিজের মধ্যে। ও মাই গড, আবার ফাট করে ইংলিশ গেলেছি, ওকে। হ্যাঁ দেখেছে নিজের ভিতরে এটা নিয়ে নিল, তারপর আস্তে আস্তে কি এরকম আস্তে আস্তে আপনার এরকম এই যাতা জিনিস শেয়ারের মাধ্যমে আপনার যে কমিউনিটি আছে, অথবা দেখেছে আপনার ফ্রেন্ড লিস্টে, অথবা দেখেছে গ্রুপের মধ্যে এরকম কোনো মানুষ আছে, হ্যাঁ এটার ভিতরে ইন্সপায়ার হতে শুরু করে। একটা সময় যায় সব মনে করেন পজিটিভ জিনিসগুলো দূরে যায়, নেগেটিভ জিনিস নিয়ে মাথামাতিটা একটু বেশি হয়ে যায়। তো আমগো দায়িত্ব যে একটা গঠনমূলক বা ফানি হইতে ওইবার পারে, এটা মজার হইবার পারে কোনো কিছু, কিন্তু ওইটা যেন একদম মানে নৈতিকতা বিবর্জিত কোনো কিছু যেন না হয় আর কি, ঠিক আছে। ওই জায়গাগুলোর ভিতরে একটু খেয়াল করে তারপর হচ্ছে সুস্থ জিনিস আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে। যেমন ধরেন আমার ভিডিওগুলো আছে, যাই হোক। আচ্ছা আমগুলোকে আমি ইন্টারন্যাশনাল বন্ধুরা কিন্তু যুক্ত হইতেছে। আচ্ছা এই জায়গায় আছে লাঞ্চ করেছি আর শুনছি, লাঞ্চ করছি আর শুনছি, ওয়েদার ঠিকঠাক বেশি গরম নেই, ওকে আমগো অমৃত বোস। আচ্ছা আমগো ইন্টারন্যাশনাল বন্ধু ডেনমার্ক থেকে আমগো বন্ধু যুক্ত হয়েছে নাইম, স্বাগত জানাই যাচ্ছে আমি ইন্টারন্যাশনাল বন্ধু আপনার স্বাগতম। তো ব্যস্ততার মধ্যে যে আপনি আমগুলোকে যুক্ত হয়েছেন এ লেগে আপনার লেগে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আশা করি আপনি যখনই সময় পাবেন আমগুলোকে জয়েন করবেন। ঢাকা FM 90.4 এর অ্যাপটা নিশ্চয়ই আপনার আছেন, আপনি শুনতেছেন কেমনে এটা তো আমি বুঝি আর কি, যে না এমনি তো শোনার কথা না। হ্যাপি মাদার্স ডে আবার দা আমার মা কেমনটা লাগে, সকল মারে না উইশ করবেন। আচ্ছা যাই হোক, আবারও উইশ করতেছি এই মা দিবসে পৃথিবীর সকল মায়েগো। আর এদিকে আছে আমগো যে যে বন্ধুরা রংপুর থেকে সিরাজুম মনিরা, অনেকদিন পর আসতাম, আমার কোচিং দুপুর 2টা দিয়েছে তাই শোনা হয় না, আজ 3টায় 1 ঘন্টা থাকতে পারবো, 22 তারিখ পর নিয়মিত থাকবো, 20 তারিখ পর নিয়মিত থাকবো, ঠিক আছে। 2টা বাজে কি এর কোচিং, মাইসে একটু ঘুমাইবো খাইবো দাইবো দুপুরবেলা পরে মাইসে, কি জানি রে ভাই এখন আবার কেমন পড়েন আপনারা। আচ্ছা এই জায়গায় লগিয়া আমগো বন্ধু ইউসুফ সিকদার ভাই, দেখেছেন কত সুন্দর খেলাটারে কি করলো ভাই ভাই, ওগো মাথা থেকে উঠায়া বাহাবীরের নামায় দেন, কোন কোন খেলা এটা? মানে ক্রিকেটের কথা কইতেছেন না ফুটবলের কথা কইতেছেন? এটা বাইঙ্গা কইবেন না। আচ্ছা ভাইয়া কি মনে হচ্ছেন? আমি নুসাইবা। ওই নুসাইবা ভাইয়া শোনা যায় না দৌড়, তাহলে এত জোরে চিল্লান দিলাম কে লিগা? আগে কইবেন না, আগে কইবেন শোনা যায় না, তারপরে বাকি কথা কইবেন। নুসাইবার আর কি কম, আমি নুসাইবা তো শুনতেছি না। আচ্ছা যাই হোক, সারমিন আছে রংপুর থেকে, যুক্ত হয়ে গেলাম, থাকবো পুরোটা সময়। ভাইয়া তোমার হাসিটা খুব সুন্দর, শুক্রিয়া বন্ধু। একবার হাহা করে হাসো তো, যা দুষ্ট শরম করে। ওকে, আরো আছে হ্যাপি মাদার্স ডে প্রিয়া। আচ্ছা মনে তাহলে প্রিয়া রিসেন্ট মা হয়েছে আর কি, হইতে পারে। আচ্ছা ওকে, চট্টগ্রাম থেকে সুবর্ণ বলছি, চট্টগ্রাম থেকে আজকে, চট্টগ্রাম থেকে আজকে রেডিওতে আপনাকে শোনা যাচ্ছে না, কিছু একটা করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো আলবত। ভাইয়া আমি তোমার নতুন বন্ধু, আমি তোমার অনেক দিন ধরে শুনি, আজ প্রথম মেসেজ দিলাম। আমার নাম মিলন, আমার বাসা রংপুর, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। মিলন আপনার লেগে অনেক অনেক দোয়া রইল বন্ধু, আপনি দ্রুত সুস্থ হন। যদিও জানি না আপনার অসুস্থতাটা কি নিয়ে, বাট পৃথিবীর ভিতরে যত অসুস্থতা আছে সবকিছুই সুস্থ হওয়ার ব্যাপারে, যদি আপনি ঠিক মতো ট্রিটমেন্ট নেন এবং মনটা একটু শক্ত রাখবেন, আল্লাহ পাক ইনশাল্লাহ আপনার সুস্থ করে দিব। আচ্ছা আমার মা বাবা বেঁচে নাই, তাই হায় রে মা জননী গান শুনতে চাই। মা বাবা বেঁচে না থাকলে মা জননী গান শুনতে হবে, এটা কোনো জায়গার মধ্যে বলা নেই। আপনি আজকে মা বাইচানে আপনি পৃথিবীর সকল মায়ের শুভেচ্ছা জানান। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া যে আপনার তো নাম ঠিকানা দেন, আমি বুঝতে পারতেছি, জান্নাতুল ফেরদাউস। আমরা দোয়া করি যে এই দায়িত্বটা আপনার একটা সময় আইব, অথবা আছে, আমি যদি আপনার ডিটেলটা জানি না, তবে মা দিবসের অনেক গান আপনি পাওয়া যাবেন আমার প্লে লিস্টে। স্পেসিফিক কই পারুন না কোন গান, বাট আলবত পাইবেন, প্রতি ঘন্টাই পাইবেন। আচ্ছা সালিহুর রহমান লিখছে, আজ যেহেতু মা দিবস তাই মাকে নিয়ে একটা কবিতা। মা তুমি কি জিনিস বিশাল এ ভুবনে, যখন দেখি তোমার মুখ দুঃখ থাকে না মনে। বাবা কবরের পাশে দাঁড়িয়ে আমি কাঁদবো এতিম হয়ে, উত্তর তুমি দিবে না কো, থাকবো আমায় থাকবে আমায় ভুলে, নিজ গুণে ক্ষমা করো মা, ছিলাম তোমার কোলে। ওহো হো সুন্দর, তালিয়া, সুন্দর লিখছেন সালিহুর। আসলে বললাম না যে কিছু কিছু সম্পর্ক, কিছু যেমন মা বাবার যেই ব্যাপারটা বা আমগো লাইফে মা বাবার যে গুরুত্ব, এটা আসলে না আমি যতই কই, আমি যদি তিন ঘন্টা লাগে কথা কইতে থাকি না, এটা আসলে শেষ হইব না, বুঝছেন? কারণ উনারা না থাকলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না, এবং উনাগো আমরা যখন দুনিয়ার ভিতরে আই তখন আসলে উনাদের সহযোগিতা এবং আমগো মা বাবারা যদি আমগোর ওইভাবে কেয়ার না করে বা করতো, তাহলে আসলে আমরা এই পর্যন্ত আইতামই না। কারণ আপনি নিজে চিন্তা করে দেখেন, একটা ছোট বাচ্চা যখন আয়ে দুনিয়ার ভিতরে, এর আসলে কোনো কিছু করারই ক্ষমতা থাকে না, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাক সবাইরে কিন্তু এই একটা গার্ডিয়ান দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এই লেগে শুক্রিয়া আলবত। আর যাগো মা বাবা বাইচা আছে, সবার প্রতি সবসময় এটা আমার একটা অনুরোধ থাকবো যে তাগুলোকে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, তাগুলোকে কোনোদিন চিৎকার চেঁচামেচি বা মানে রুড বিহেভ এই জিনিসগুলো আসলে করবেন না, ঠিক আছে? এটা যদি করেন আপনি, আপনি একটা সময় যা ঠিকই বুঝবেন আপনি কত বড় ভুল করছেন। আচ্ছা ভাইয়া কি খবর, কেমন আছো? আমি পরীক্ষা দিয়ে এসে তোমাকে শুনছি ভাই, মোবাইল বেশি টাকা নেই কিন্তু আম্মুর ব্যাগ থেকে টাকা চুরি করে মোবাইলে টাকা ভরছি, আম্মু এখনো জানে না, রংপুর থেকে নবাব। এই নবাবের আম্মু, এই যে একটু ব্যাগটা চেক করেন, এনা পুংটামি করলাম। যাই হোক, আপনি আন্টির লোয়ে শুনবেন, সমস্যা কি নবাব? আমি তো কইছি এটা তো ফ্যামিলি শো ম্যান। অবশ্যই টিকটকে একটা কথা কইতেছিলাম না, মনে করেন মা বাপে এত বড় করে, তারপর হঠাৎ করে একটা প্রেম আয় জিন্দগির ভিতরে, ওকে ছাড়া আমি বাঁচবো না, মানে ধরেন ছয় মাসের সম্পর্ক, ওকে ছাড়া নাকি বাঁচবে না। এর আগে যে 18 বছর বাপ মায় মানে গাম জুটা ছড়ায় লাইলো, নিজের সব শখ বিসর্জন দিয়ে দিল, ওদিকে কোনো বিল নেই, কোন জায়গার কোন পোলা জানলার সামনে একারায় থাকে, হ্যাঁ করছে, ওগো তোমাকে ছাড়া বাঁচবো না, হেল লেগে কাইন্দা পাগল, এটা কোনো কথা? হ্যাঁ মিয়া কারে করলাম এটা? আর মিয়া তা একটা ওই লো এলো না আর কি, যার এরম করেন আর কি। আচ্ছা এই জায়গায় লিখছিল আমগো বন্ধু মুনতাহা। আচ্ছা মুনতাহা চট্টগ্রাম থেকে আছে। আচ্ছা চট্টগ্রামে শুনতে হয়তো বা প্রবলেম হইতেছে, আমি এটা দেখতেছি, জানাইতেছি আলবত। মামুন আতিবাজার থেকে আছে, সিফাত ভাই পারুল বইনে কই, আমি তোমগো রঙ্গিন ঢাকার ফ্রেন্ড, এত বছর পরে এলে আপনি পাইবেন কেউ রে? আপনি কত বছর পরে আইছেন? পারুল বইনে আছেন এখন? পারুল বইনে আছে, পারুল বইনের জায়গায়। অনেক অনেক শুক্রিয়া বন্ধু, আপনি একদম অনেক পুরনো বন্ধু আমগো। ভাইয়া রংপুর থেকে তাবাসুম, আপনি কেমন আছেন? যুক্ত আছি শেষ পর্যন্ত তাবাসুম, আলহামদুলিল্লাহ ভালো আছি, শুক্রিয়া আপনারে। আর যুক্ত যেহেতু শেষ পর্যন্ত আছেন, আলবত জানাবেন সব কথাবার্তা। শুনেন আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, কারণ আমার মা আমার সবচেয়ে কাছের বন্ধু। বাহ চমৎকার, আমার সুখ দুঃখ হাসি সবই আমার মায়ের সাথে শেয়ার করি, আমার বেস্ট ফ্রেন্ড আমার মা তমা ফ্রেন্ড, এই লিগে তো এই যে তোমার আমার এত ভালো লাগে তমা, একে তো আমার নিয়মিত লিসেনার, তার মধ্যে আবার অনেক সুন্দর একটা ইমাজিনেশন করেছিল আমার উনার বাড়ির আশেপাশে কিরকম এনভায়রনমেন্ট, এবং উনার আমি সবসময় একটা কথা কই যে ফ্যামিলির কেউ আপনি ফ্রেন্ড বানান, ফ্যামিলিরও ফ্রেন্ড বানান, এবং তোমার অলরেডি তোমার আম্মু তোমার ফ্রেন্ড, তো এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তোমা আপনি আসলে অনেক ব্রিলিয়েন্ট, আমি দোয়া করি আপনার লেগা বেশি বেশি করে যে আপনি আরও সামনের দিকে অনেক ভালো কিছু করেন। আচ্ছা এটা কি কই মই না ছয় না সিফাতে ভাইও সত্য, আরে কি রে ভাই সাউথের তিনি কেটা এটা সানিম কি যে আপনার নয় দশ সবার সিফাত ভাই, আমি সানিম, সানিম তো ঠিক আছে কিন্তু এই যে কই মই না মই এগুলো কি লিখছেন বুঝি না তো। আচ্ছা এই জায়গায় লিখছে সিফাত ভাই কি অবস্থা, আমি আটার বস্তা, আচ্ছা আমি নাকি কইছে এটা, আচ্ছা ভাই সালাম নিও তোমার মাকে আমার সালাম জানায়ো, ভাই তুমি কিসে পড়ো, তোমার বাসা কই, ফরিয়াদ হোসেন রংপুর থেকে, আমি তো বিশ্বজোড়া পাঠশালাম ওর সবার আমি ছাত্র, তো আমি এখন ওই বিদ্যালয়ে আছি আর কি, বিশ্বের বিদ্যালয়ে আছে, আর এমনি পড়ালেখা যদি কোন আপনি কাগজে কলমে ওইটা মাসাল্লাহ শেষ হয়ে গেছে গা। আচ্ছা আরেকটা হলো গিয়া যে তোমার বাসা কই, এইটা তো বন্ধু আমি এই জায়গার মধ্যে মাইকে কুমালা সপ্তাহে যাই বয়ে থাকবেন ভাই, এটা তো কম না। আচ্ছা এ ভাই আপনি বেহা করছেন কবে, মন নাই কবে করছি, আচ্ছা কেন দাওয়াত তো পাইলাম না, তা আপনি ওইছেন যখন আপনি দাওয়াত দিচ্ছেন আমার যে আমি ওইছে অ্যান মিষ্টি খাইয়ে যান বইছেন একবার, তা আপনি আমার টাকা লেগে চাইতেছেন, খালি খালি আমগুলো আলগা পিড়ির দান বাটন ফোনে বহুত কষ্ট লিখছি মর্ম ফ্রম রংপুর, মর্ম আগে আপনি হওয়ার মিষ্টি খাওয়ান আমার, তারপরে বাকি একটু কম কম আমি। আচ্ছা ভাইয়া আপনার গানগুলো অনেক শান্ত, গানের কথাগুলো গভীর, আপনার এই গানটা সুন্দর ছিল রংপুর থেকে হাফসা, হাফসা অনেক অনেক শুক্রিয়া বন্ধু, ভালোবাসা রইল, এই গানটা আপনারা পাই যাবেন আমার ইউটিউবের মধ্যে আছে ভিডিও সহ একবারে, তখন আমার চুল বিশাল বড় বড় ছিল আসলে। আচ্ছা কি মনে হচ্ছে সিরাজ ভাইয়া, চলে এলাম কি গোলমাল বাচ্চিত কেটে আবার হুমায়রা নাম ঠিক করেন, এটা চক্কর বক্কর বাচ্চিত, যাই হোক আমি আবার যেমন একটু গানে ফিরতেছি একটু পরেই, যে গানটা হুনমো ওটা লেগে যে মার ভালোবাসা যে কতটা পিওর, এই পিওর থেকে মাথায় এলো গানটা দেখেই মনে পড়লো যে পৃথিবীর ভিতরে যদি কারো ভালোবাসা একদম পিওর থাকে ওটা লোকের মা বাপের ভালোবাসা, ঠিক আছে এক্সেপশনাল কেস কিছু কিছু থাকে, অনেকে দেখেছে আমরা অনেক দুর্ঘটনা অনেক ইউনিয়ন ওইটার আপনি জাজ করতে পারবেন না আসলে মা বাবার লেগে, কারণ আপনি মনে করেন কি কয়টারে যারা যারা মনে করেন যে মানসিকভাবে অসুস্থ থাকে ওরা অনেক ধরনের কাজই করতে পারে, কিন্তু অরিজিনাল একজন বাবা একজন পিতা একজন মা একজন মাতা এক তুলনা আসলে কোনো কিছু দিয়েই হয় না, ঠিক আছে এটা বিশেষ নিয়ামত আমার জীবনের মধ্যে একমাত্র পিওর লাভ এটা, তো আমরা পিওর লাভ গানটা শুনবো আর এস ফিচারিং হেলেনার, শুনতে থাকেন লগই থাকেন ঢাকা FM 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: মাকে আমরা কত কিছুই দেখে থাকি, কেউ ডাকে আম্মা, কেউ ডাকে আম্মু, কেউ মামুনি, কারো কারো কাছে আম্মাজান অথবা আম্মি। মাদার্স ডে তে পৃথিবীর সকল মাকে ঢাকা এফএম এর স্যালিউট।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চক্করবক্কর বাতচিত।
2: শিবরাজি আপনার লগে চক্করবক্কর বাতচিত লিয়া, আর আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4। আর বিকেল পাঁচটা পর্যন্ত আমি আড্ডা কিন্তু চলবো। অনেকে জিগাইছেন যে এই শোটা আসলে কবে কবে হয়। এই শোটা হয় প্রতি রবিবারে দুপুর দুইটার তে লয়া বিকেল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। এলাকা হুদা আপনি একা হইলেন না, বাকি যে বন্ধু বান্ধব আছে আশেপাশে খাওয়ন দাওন তো কিছু পাঠানি না মনে হয়। একটু এটা কয়েন যে এটা তো আর কোন মানে খাওয়ন দাওন টাকা পয়সা খরচ হবে না, খালি কোন জামগুলোকে যাতে যুক্ত হয় কথাবার্তা যাতে একটু কয় না। অনেক আবার কথা না ভাই আমি তো দিই না, না আপনার কথা কই না, আমি অন্যজনের কথা কইতেছি আর কি। যাই হোক, তো এই শোয়ের ভিতরে আমি সবচেয়ে বেশি পরিমাণ আমার বন্ধুকে কথাবার্তাগুলি পড়ি, এলাকে আমি কয়েও দিই যে আমার বন্ধুরা কিন্তু লিখবার পারেন। তবে স্পেশাল ডে গুলার ভিতরে আমরা স্পেশাল স্টোরি নিয়ে এই শোটা করি। তো যাই হোক, এর মধ্যে অনেক অনেক বন্ধু বান্ধব দেখবার পারতেছে আমগুলোকে আয়া পড়ছে যুক্ত হয়ে গেছে গা। সুক্রিয়া, স্বাগতম চক্করবক্কর বাতচিতে। আমগো নাহিয়ান ইসলাম আছে এখানে, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। কোনখানে এটা, কোনখানে মানে ফেসবুকের ভিতরে তো কইবেন না, জায়গাটার নাম কইবেন না নাহিয়ান ইসলাম। আচ্ছা, আমি আপনার পুরনো শ্রোতা কিন্তু অনলাইনে নতুন আসছি, আপনাকে শুনছি, আপনার কথা শুনতে অনেক ভালো লাগে। সুক্রিয়া বন্ধু নাহিয়ান। তা আমার জন্য কি কোনো ব্যান্ড পার্টি হবে নাকি ভাই? আপনার খালি আপনার লেগে একা না, আপনি সহ আমার সকল বন্ধুকে লেগে ব্যান্ড পার্টি।

খুশি খুশি ও খুশি কো আমগো মানে আটকা কইলে মনে পড়ে যায় আচ্ছা যাই হোক আমগো বন্ধু লিখছে ফারদিন খান যুক্ত হয়েছেন ভাইয়া লিখা বাকি টুক লিখেন ফারদিন খান কিছু কইবার চাইতেছেন লিখেন সাহারুল ইসলাম আছে আরো আছে আমগো লগে মহিউদ্দিন এমডি মহিউদ্দিন আচ্ছা দুইবার লিখেন কে লেখার নাম মানে প্রথমটা কি ভুল হয়েছিল বানান আমি অনেকক্ষণ চেক করলাম কোন জায়গায় তো ভুল নাই সব একই যাই হোক এটা অনেক সময় হয়েছে আমারও হয়েছিল এরকম দেখা গেছে যে যখন ফিল আপ করতে হয় না ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় তখন অনেকে দেখা গেছে জেনে নাম চায় হনেই নাম দিয়ে দেওয়া হয় অনেকে তো মনে করেন এই জায়গার মধ্যে দিয়েছে কোম্পানির নাম কি বা উমুকের নাম কি বাবার নাম নিজের নাম দেবে অনেকে দেয় এটা না বুঝা যাই হোক তবে মহিউদ্দিনের টাইম আমি নিপুংটামি করে করলাম এটা হয় অনেকের ক্ষেত্রেই জাকারিয়া খান লিখছে কমেন্ট বক্সে আসছি কিন্তু একটা লিখবো বলে কিন্তু কমেন্ট বক্সে আসার পর সেটা ভুলে গেছি যাই হোক আমি শুনতেছি চমৎকার কমেন্ট রয়েছে আপনার এটাই লিখবার ছিলেন আপনি অর্চনা রায় এক্সাম দিয়ে আসলাম আজকে কিছু খেয়ে যাই নাই এক্সাম হলে গিয়ে পা ব্যথা শুরু হয়েছে যাই হোক সবার এক্সাম কেমন হলো ও মাই গড ওইটা তো বিষয় না বিষয়টা হলো গিয়া আপনি তো পুরো ধারণাই চেঞ্জ করে দিলেন আমরা খাইলে পেটে যাই আপনার তো পায়ে না খাইলে পাও বিষ করবো কিনলে এটা বুঝানো আমাদের পেট বিষ করবে পারে যে অনেকক্ষণ ধরে খাই না পেটের ভিতরে মনে করেন ওই যে বিজলি চমকানো বজ্রপাতের মতো শব্দ হইতে থাকে তা আপনার পাও কিনলে গা বি করলো আপনার খাউন কি ডাইরেক্ট পায়ে যায় জানেন তো বন্ধু আচ্ছা এই জায়গায় আছে এমডি ফয়াদ হোসেন আসসালামু আলাইকুম ভাইয়া কি মনে আছেন আমি রংপুর থেকে শুনছি আমাকে চিনতে পেরেছেন না বন্ধু ফয়াদ হোসেন আপনি মনে অনেকদিন পরে আছেন আমি তো ওই যে একটা হয় যে আমি বেশ কয়েকদিন পরে আইলে আমি ওই বন্ধু মানে চিনি না বা মনে থাকে না আমার মাথায় থাকে না এটা মানে আমি ইচ্ছা করে করি না আমার ব্রেনই হয়তো অতটুক আচ্ছা আবিদা সুলতান আছে আচ্ছা ভাইয়া আমার একটা ফ্রেন্ড অলওয়েজ আপনার এই শোয়ের কথা বলতো আপনাকে নাকি তার অনেক ভালো লাগে তাই আজকে আমিও শুনতে আসলাম তা আপনার ওই ফ্রেন্ড কই অ্যারাইভার কন হ্যারে কথাবার্তা শেয়ার করবার কন আর আবিদা সুলতানা আপনারা অনেক অনেক সুক্রিয়া বন্ধু আপনার ওই বন্ধুরা আমার পক্ষ থেকে একটা সুক্রিয়া জানাবেন কারণ এর মাধ্যমে আপনি এটা জানছেন এবং আপনি যুক্ত হয়েছেন আপনারা আমি ফুল দিয়ে এখন মানে আমন্ত্রণ জানাইতাম ফুল দিয়ে কিন্তু বাইরে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার অ্যান্ড ফুল আনতে গেলে আমি উড়ে যাবো এর লেগে একটু ওয়েট করেন বন্ধু আনোয়ার হোসেন আয়ান যুক্ত হয়ে গেলাম চক্কর বক্কর বাতচিত ওকে বন্ধু আমার অর্চনা রায় কি গো ভাইয়া আছো কি মনে এটা আমরা পড়ছি পারভেজ আহমেদ আছে আরও আছে আমগুলোকে হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক বন্ধুরা শরীয়তপুর থেকে আছে আমগুলোকে অন্তর দত্ত অঞ্জন দত্তের ভাই আপনি আচ্ছা আপনার চাপা ভালো শিবু ভাই আপনার চাপা ভালো লাগে শুক্রিয়া রংপুর থেকে আপনাদের পাগল বন্ধু ওকে আচ্ছা ছিল সে শিশুকাল হ্যাঁ আবার একটা গানের লিরিক দিচ্ছে এটা আমি পড়বো আপনি লিখছেন একবার চিন্তা করছেন এটা পড়লে আপনার মানুষজন খুঁজে যাবো আচ্ছা এই জায়গায় লিখছে আসসালামু আলাইকুম সৈয়দ ভাই ম্যা ভি হুঁ আপ লোগোকে সাথ রায়হান সৈয়দপুর থেকে স্বাগত জানাইতেছি রায়হান আপনারে আপনার মাঝখানে অনেকদিন পাই নাই ব্যস্ত নাকি আপনি লাঞ্চ হয়ে গেছে এখন লিচু খাচ্ছি আর শুনছি আচ্ছা খাওয়ান দাওয়ানোর কথা আমরা অ্যাভয়েড করি ভাই ভালো আছেন খুব একটা সুন্দর গান চালানো হলিউড কেরালা থেকে শুনছি কি চালানো মানে বুঝে নেই মানে চালামু না আপনি হুনছেন কোনটা এটা একটু ক্লিয়ার করেন আর কেরালা থেকে হুনতেছেন বন্ধু আপনাকে স্বাগত জানিয়ে দিচ্ছি আপনার নাম হলো রাকিবুল খান আমগো রাকিবুল বন্ধু আচ্ছা আমার পক্ষে মোটা হওয়া আর রেডিওতে ভিডিও দেখা দুইটাই কাল্পনিক না না বুঝরা শুনেন সবার মানে সুখ নেওয়ার বা স্বাস্থ্য কমানোর অথবা স্বাস্থ্য বাড়ানোর প্রসেস একই রকম থাকে না প্রথম এবং কমন প্রসেসটাই হলো গিয়ে যে একটা টাইম শিডিউল মেনটেন করা যে আপনি ঘুম থেকে উঠা নিয়মিত ঘুম দেওয়া ঠিক মতো খাবার দাবার খাওয়া এইটাই হলো গিয়ে একটা ঠিক আছে আবার অনেকে আছে দেখে সেগুলি সব মেনটেন করার পরেও হ্যাঁ আবার মোটে এর লেগে আবার আরেকটু চেঞ্জ করে আনতে হইব তাই লেগে আপনার মানে কি কারণে আপনি বা আপনার লাইফ স্টাইলটা কি এটা আসলে জানাটা জরুরি আপনি সবচেয়ে বেশি ভালো হয় যে একজন ভালো ডক্টরের লয়ে কথা কইবার পারেন হ্যাঁ আপনার একটা সাজেশন দিবার পারে যে আপনার আসলে কেমনি কি করলে মানে আপনি কি সুবিধাগুলি পাবেন আমি সিয়াম যুক্ত হয়ে গেছে সায়াম কই সিয়াম সিয়াম সায়াম ধানমন্ডি থেকে থাকে মানে বাসাবো থেকে আছে আর কি ওকে আমরা একটু SMS এ যাই অনেক বন্ধুরা SMS করছেন যদিও এই ঘন্টা আমরা কোন ফাঁক দিয়ে এত এত দূরে পড়লাম বুঝলামই না আপনিও করি কি সেম মানে এই যে 2:49 বাজে নাকি আমগোটা বেশি লোড় হয়ে গেছে সামনে কি মন যা লাগে না মন চায় ঘড়ি খুললে থুয়ে দিই পাশে আচ্ছা জানেন ভাইয়া গো একদিন আম্মু বাসায় পেঁয়াজও তৈরি করছিল এই তো মজার গল্প পাই গেছি দেখি আমরা একটু মজার গল্প পড়ি পেঁয়াজও তৈরি করছিলাম আমি তো পেঁয়াজও দেখে আর তর্স হয়েছিল না চুপি চুপি রান্নাঘরে গিয়ে পেঁয়াজুটা নিয়ে খালি মুখে দিব তখনই দেখি আম্মু খুন্তি নিয়ে দরজার সামনে দাঁড়ানো আমি তো পেঁয়াজুটা ফেলে এক দৌড় আপনার বান্ধবী তাসিন তাসিন অনেক অনেক সুক্রিয়া বন্ধু এত সুন্দর একটা এই শেয়ার করার লেগে এটা আমগো সবার লগে আমার মনে মিলবো আমগো সপ্তাহের লেগে আমার একটা এরকম কাহিনী ছিল যে আমি অকারেন্সটা কে করছিল আমার বড় বোন সম্ভবত
তো আম্মু কোন কারণে আমি আমার চেতা গেছিল গা, পরে আমরা লোড দিয়ে পলাইছিলাম ওই লোকে আমগো আমগো দাদির যে ওয়াশরুম আছে ওইটার ভিতরে যায়। তো লাইটের সুইচ আছিল বাইরে, তো ওইটা তো জ্বালাইবার পারি না, কারণ ওইটা জ্বালাইবার গেলেই মনে করেন যে দৈরা আগে পিড়াই তো দৈরা, তো আমরা লোড দিয়ে ওইটার ভিতরে ঢুকে গেছি। কারণ আমি আমার বোনের কথা গেছে গা, আমি আম্মু গেছে গা, কয়েক চুপি দেওয়া দেখ, তো চুপি দিয়ে আবার দেখলাম যে না অন্ধকার বাইরে নাই, যেহেতু দুইজন খালি বাইরে ছিঁড়ে ভাই লগে লগে দুইটা চুলের মুঠি ধরে বাকিটা বুঝালাম। ও ম্যান অলসো ও ম্যান, মানে নাহলে আমার বন্ধু বান্ধব কইব যে খুদা ম্যান গো কইলেন গেলে। তো মা এগো নিশানা পোলাবান কারণে হ্যাগো প্যাটেই তো আমরা হয়েছি, এগো একদম নিশানা পারফেক্ট থাকে, হকাইয়ের মতো, মার্ভেলের হকাই আছে না, জেনে তীর মারবো একদম ডিরেক্ট জায়গায় লাগবো, চুল ধরে একদম যেই যেই জায়গায় উনি নিয়ে যেতে চাইছিল সব জায়গায় লয়ে গেছে। তারপর থেকে চুল আমি বুঝলাম যে না আমার চুল মাসাল্লা ভালোই শক্ত আছে। দেন অনেক দুর্ঘটনার পরে অনেক কিছু আপনি জানবার পারবেন। আচ্ছা জানেন ভাইয়াগো একদিন আম্মু, আচ্ছা এটা তো আমরা পড়লাম পিয়াজুর কাহিনীটা, আচ্ছা এই জায়গায় লোকিয়া হেই কি মাতুস্কা উল্ট্রা ফাঙ্কা মন্তেগ্রা এটা কে মনে হয়, এটা এটা হচ্ছে আমার বন্ধু কেটা সিলেট থেকে টিংটুং, আমার মনে তো ছিল যে আমি ই পড়তেছি ওই যে দ্য মাম্মি রিটার্নস আছিল না, বা দ্য মাম্মি যে দ্য রকের যে ছবিটা ছিল সিনেমাটা অনেক সুন্দর, মরুভূমির ভিতরে মাম্মির একটা কাহিনী ওইটার ভিতরে এরকম আর কি ই পড়ে ওই যে মন্ত্র পড়ে মাতিস্কা উত্তরা ফাঙ্গা মন্তেঙ্গা সাতা, আবার বাহুবলীর ভিতরে উজদাস ত্রত্তে এরকম কিছু লিখছেন টিংটুং, তাহলে আমার একটু পড়াশোনা করতে হবো, তারপরে আপনার এসএমএস পড়তে হইব। শিবাদ ভাই একটা ঘটনা বলি, আমাকে একজন কল দিচ্ছিল, হ্যাঁ বলে এটা কি বরিশাল, আমি বলি না না এটা 2026 সাল। ওকে আরিয়ান ফ্রম সিলেট, এটা মনে আপনি আগেই লিখছিলেন, অন্যজন লিখছিল। আচ্ছা ছোট ভাই ফ্রম ক্লাস 4 ঢাকা এফএম 90.4, শুকরিয়া আপনার এই কথা শেয়ার করানোর লিগা। ইসরাত আছে রংপুর থেকে, তোমার নিউ ফ্রেন্ড, আমি তোমাকে ক্লাস 6 থেকে শুনি, এখন আমি 9 পড়ি, তোমার ভয়েস আমার খুব ভালো লাগে, যা দুষ্টু শরম করে আমার, যাক আমি আপনার আব্বু আমার গল্প পারবো যে দেখেন পোলা মাইয়া কেমনে মানে বড় করে দিলাম হুনাইতে হুনাইতে। যাই হোক আমরা পরবর্তী ঘন্টায় ফিরা, আরো আরো এস এম এস পড়বো, কোটি কোটি এস এম এস রয়ে গেছে আমরা ওগুলো পড়বো। তবে এই মুহূর্তে যে গানটা শুনবো খুবই সুন্দর একটা গান, খুবই সুইট একটা গান, ওটা লোকা পিঙ্কু এডির কণ্ঠে বিকেল বেলার রোদে, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা এফ এম 90.4 এর।

0: একদমই নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் বাতচিত
2: নয়া ঘন্টায় স্বাগত জানাইতেছি আপনার পুরান বন্ধু সিফাত আছি চক্রবক্কর বাতচিত লিয়া। বাইরের যে ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি আইব, কালো কালো একটা ব্যাপার আয়া পড়ছে, মনে হচ্ছে মুখ গোমরা করে রয়েছে আর বাতাসে ও না বৃষ্টি ওইব কি আল্লাহ বৃষ্টি ওইতাছে, এই সরি ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে সেরকম বৃষ্টি আমি মানে স্টুডিও থেকে দেখতেছি সেরকম লাগতেছে। তার মধ্যে আবার ফুলের গাছ, এই তোমা শুনেন আপনি আমার সুন্দর ঈদ দিচ্ছিলেন ইমাজিনেশন দিচ্ছিলেন, আমি দেখতেছি গ্লাসের মধ্যে দেয়া। ওহো কি গাছ এটি, আচ্ছা নাম মনে করে আবার পরে মনে, ও লেবু গাছ। তারপরে আরে ফুলের গাছ আছে, এর মাঝখানে দেখতেছি বৃষ্টি পড়তেছে, পয়রা মা কয়ে চিৎকার দিল, আরে দূর এটা অন্য বৃষ্টির কথা কইলেছি, আচ্ছা মানে বৃষ্টি ঝরতাছে আর কি। তো উপভোগ করেন বৃষ্টি, উপভোগ করেন যারা ঢাকায় আছেন, ঢাকার থেকে হুনতাছেন, আমার মনে হয় ঢাকার অনেক জায়গায় বৃষ্টি হইতেছে এই মুহূর্তে এবং ঢাকার আশেপাশে অনেক জায়গায় বৃষ্টি হইতেছে। তো বৃষ্টিটা দূরে একটু উপভোগ করেন, বাইরে যান না, বাইরে গিয়ে আপনি আমার হুনবার পারবেন না, এলাকা আগে আমার হুনেন তারপরে বাকি কথাবার্তা। আপনি হুনতাছেন ঢাকা এফ এম 90.4, কইছিলাম এস এম এস পড়বো, আমার অনেক বন্ধুরা এস এম এস করে রাখছে, শুরু করি। ভাইয়া চিনতে পারছো আমাকে, আমি মিস্তাউ জান্নাত রংপুর তাকি, আচ্ছা একটু একটু একটু মনে পড়তেছে আর কি। ভাইয়া আমি খুব অসুস্থ, তোমার এই ছোট বন্ধুর জন্য দোয়া করো, আজকে পুরোটা সময় থাকতে পারবো না। ভাই জানো আমি 5'3", আচ্ছা আমি ক্লাস 8 পড়ি, আচ্ছা আমাকে দেখলে নাকি আমার কাজিনের বাচ্চা মনে হয়, এর বিচার করো। শুনেন যার যেটা মনে হয় কেউ মনের মানে মনে হওয়াটা আপনি চেঞ্জ করতে পারবেন না কোনোদিন, আমাকে বেশিরভাগ ঝগড়া বেশিরভাগ বিবাদ বেশিরভাগ ঝামেলা এই কারণেই হয় কিন্তু, মানে আমরা আরেকজন আম করে কি মনে করলো ওইটার উপরে বেশি আমরা মনোযোগ দিই, যে হ্যাঁ আমার কে লেগে মনে করলো, হ্যাঁ কে লেগে আমার এইটা মনে করেন, আরে হ্যাঁ কি মনে করবো এটা আপনারা জিজ্ঞেস করে করবো না, এটা কিন্তু বন্ধু আপনার আমি কইতেছি না, আমি সবাইরে কইতেছি আমার সহ কইতেছি। তো ওই ক্ষেত্রে যেটা লোক আমি ভালো ভালো কাজ করতে হইব, তারপরে যদি হ্যার মন মানসিকতা চেঞ্জ হয়, যদি তারপরে চেঞ্জ না হয় তাহলে বুঝতে হবে হ্যাঁ পোড়া কপাইলা, এর লোকে এত কথা করার দরকারই নেই। আর আপনি 5'3" ক্লাস 8 পড়েন, আপনি যথেষ্ট লম্বা, আরো লম্বা হইবেন আপনি, আমরা চাই আপনি এত লম্বা হন যাতে আমরা যখন তারা গুনতে গুনতে কমে এই তারাটা ডিস্টার্ব করতেছে সরাই দেন, আপনি যেন আঙ্গুল দিয়ে সরাই দিতে পারেন। আচ্ছা মিফতাউল জান্নাত আপনার লিখে অনেক অনেক দোয়া রইল বন্ধু, আপনি দ্রুত সুস্থ হয়ে যান এবং হাসি খুশি ভাবে আমগুলোকে আবার যুক্ত হন একদম ফ্রেশ মুডে, আমরা এটা অবশ্যই দোয়া করি। তারমিন, যাকে ভালোবাসি তাকে বলছি যে রাগ করে তুমি আমার উপর দাবি দেখাইও না, ও আমাকে অনেক ভালোবাসে, এটা কি টুক হইছে না ঠিক হইছে, আমি এখন কি করব। আচ্ছা ভাইয়া আমি তারমিন যাকে ভালোবাসি তাকে বলছি যে রাগ করে তুমি আমার উপরে দাবি দেখাও না, মানে আপনাকে প্রেম করেন, প্রেম করে প্রেম করলে যেটা কইছেন আপনি ওটা ঠিকই আছে, বিয়ের পরে করলে আমি আপনার হয়তো অন্যভাবে বুঝাইতাম যে না আপনার তো এত আপনার উপরে অধিকার আছে বা আপনার এর উপরে অধিকার আছে, এটা আমি কইতাম। প্রেমের ম্যাটারে আমি কি করবো, এটা দুই দিন পরে করবো, তোমার আমার মন মেলে না, তুমি যাও অন্য জায়গায়, তোমার সাথে আমার মিলছে না গো, এরকম করবো আর কি। তো আমি এটা একটা অনিশ্চিতই থাকে, আপনারটা যে হইবই এরকম না, এটা একটা অনিশ্চিত ব্যাপার, ওই জায়গার ভিতরে তো প্রেমের ভিতরে আবার কি এর অধিকার আপনার। তো আপনি প্রেম করতেছেন, প্রেমের ভিতরে অনেকে রাগ দেখাইতে যায় অধিকার খাটাইতে যায় জামাই হয়ে যায়, তো এইটা লোকের সমস্যা, কিন্তু জামাই হয়তো থাকে না আবার সবসময়, দু এক বছর পরে বা ছয় মাস পরে যায় হ্যারের লোকে বলে মন মিলে না। তো ওই ক্ষেত্রে আমি আপনাদের কমবো যে আপনার জায়গার মধ্যে ঠিক ব্যাঠিকের কোনো কিছুই নাই এই জায়গার মধ্যে, ঠিক আছে, উনি প্রেম করে বা উনি যদি আপনার ভালোবাসা থাকে সেই ক্ষেত্রে একটা লিমিটেশন একটা বাউন্ডারি আর থাকবে, আর যদি ওইটা না থেকে বাউন্ডারি ক্রস করতে চায় তবে আপনারটা একদম পুরোপুরি 100% রাইট, বাউন্ডারি ক্রস করাটা কোনোভাবেই উচিত না, আমি তো কই প্রেমই করা উচিত না, আমার মতে আপনি প্রেম করলো ওই বাবা মার লোকে কয়ে দিবেন, তারপর বিয়ের সাদের একটা চিন্তা ভাবনা করবেন আর কি, ঠিক আছে। এ আপনি উড়ালচণ্ডীর মধ্যে ঘুরতে ফিরতে গেলে পরে বিপদে পড়বেন। রংপুর থেকে আখি, আসসালামু আলাইকুম সিবাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমার বড় ভাইয়ের বিয়ের জন্য কথা চলছে, ওয়াও দোয়া করবেন ঈদের পরে যেন আমার ভাইয়ের বিয়ে ঠিকঠাক হয়, আমার তিন ভাইয়ের বড় ভাইয়ের বিয়ে, আপনারও দাওয়াত রইল, অনেক অনেক শুভকামনা আখি, আপনার বড় ভাইয়ের লেগে ঠিকঠাক ইনশাআল্লাহ হয়ে যাবগা, আর দাওয়াত দিচ্ছেন লেগে আপনার অনেক অনেক শুক্রিয়া। বড় ভাই এবং বড় ভাইয়ের বউ বা আপনার ভাবি সবারে লইয়া যুক্ত হইবেন, এটাও আমাকে একটা ট্রিট হয়ে যাবো, ঠিক আছে। তো এই জিনিসটা আশা করি আপনারা মেনটেন করবেন, যদিও মন থাকবো না, ভাই থাকবো বউর লইয়া ব্যস্ত আর বউ থাকবো ভাইয়ের লইয়া, তো স্বাভাবিক নতুন জীবন শুরু হইতেছে, তো ভালো, অনেক অনেক শুভকামনা। আর এদিকে যেটা লোকের কথা এটা লোক গিয়া যে আমরা আরো যে যে বন্ধুরা আছেন এরা আলবত আমার লিখবার পারেন সুন্দরভাবে 01841904904 এই নম্বরটাতে। এখন যেটা লোকের কথা আরো আছে আমগো আরো যে যে বন্ধুর আছে, তোমা রংপুর থেকে, এটা রংপুরের তোমা, কেমন আছো তোমা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি আছেন কেমন? আর এদিকে আরো আছে আমগো যে বন্ধু সাবা রংপুর থেকে, দই খাই আর তোমাকে শুনি, তোমরা দই খাইবেন হ খামন কেমনে পাঠাবেন, পাঠান পাঠান পাঠান নাকি এটা কোনো কথা জিগায় তারপরে চাইলে আর দেয় না। আচ্ছা কি অবস্থা সিয়াদ ভাইয়া, কেমন আছেন? আমি সাদমান রংপুর থেকে এসএসসি এক্সাম দিয়ে এসে তোমাকে শুনছি। ওকে সাদমান স্বাগত জানাই যাচ্ছি বন্ধু, বৃষ্টি হয়েছে ওই জায়গায় জানেন তো? আচ্ছা হাই ভাইয়া, আমি সুমাইয়া রংপুর থেকে যুক্ত হয়ে গেলাম, থাকবো পুরোটা সময়। ওকে সুমাইয়া রংপুর থেকে ফাহিম আছেন, আজ আমার সবচেয়ে বেশি খুশি কারণ আমি গলফ খেলায় ভালো রেজাল্ট করতে পেরেছি। ওই তালিয়া তালিয়া, সেরকম যে কোনো মানুষের অর্জন খুব আনন্দদায়ক হয় আসলে না, আবার মনে করেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে অর্জন আনন্দদায়ক হয় না। এই যে লিখে ভাইয়া হুক রাজা যে গানটা ছাড়েন তো মনটা খারাপ। আপনি যে গতকালকে আমার একটা রিলস দিচ্ছে, আপনি রুলসটা দেন, এই কিছু কিছু জায়গায় আছে এই জায়গার ভিতরে জিজ্ঞেস করে যদি দেন দেন এটা আপনি পারবেন না তাহলে মন খারাপই থাকতে দেন। আমি আপনার ক্ষেত্রে সেম জিনিসটা আপনাকে, আপনার মন খারাপ থাক। জানবি হাজির হয়ে গেলাম সিলেট থেকে, থাকবো শেষ পর্যন্ত। ভাইয়া মোবাইলে টাকা ছিল না তাই এই কয়দিন SMS দিতে পারিনি। ওকে ঠিক আছে বন্ধু, জানবি স্কুল থেকে এসে জয়েন হলো হলাম ভাইয়া, আমার সঙ্গে আমার দাদিমাও শুনছে। ও দাদিমার আমার সালাম, দাদিমা আছেন কেমন আপনি, সবকিছু ঠিকঠাক? আচ্ছা এরা কিন্তু অনেক অভিজ্ঞ মানুষ, আমি হচ্ছে অনেক বেশি পরিমাণ দুনিয়া দেখে ফেলাইছে, এক কাছ থেকে বিভিন্ন গল্প শুনবেন কারণ এক গল্পগুলো থেকে আপনি অনেক কিছু জানবার পারবেন যে আগের মানুষের লাইফ স্টাইলটা কেমন ছিল, মানুষ দেশের কতটা বা পৃথিবীর কতটা চেঞ্জ হয়েছে এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন। এবং হ্যাপি মাদার্স ডে উইশ জানাইছে মেজবা রংপুর থেকে। মেজবা আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু। আচ্ছা আরও আছে আমগুলোকে, হ্যালো ভাইয়া আমি আবিদা সুলতানা সিফা রংপুর থেকে, সিফা স্বাগত জানাইতেছি আপনারে রংপুর, আমার 40% মিতা। আচ্ছা সিয়াদ ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, আমি জাইদি মোহাম্মদ, অনেকদিন পরে দেখলাম, যুক্ত হয়ে গেলাম তারাকান্দা মোমেন সাহি থেকে, আমি আজ পুরোটা সময় থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে আরো আছে আমাকে, আমি তোমার নতুন বন্ধু লামিম, সুন্দর নাম লামিম। আচ্ছা পৃথিবীতে তারাই বড় লোক যারা যার মা বেঁচে আছে, রাইট, বাবার রাজা সবাই রাজ্যে সব মানে সবাই আছে ভালো, শুধু তোমায় ছাড়া মা আমি নেই তো ভালো। ওটাই আমি কইলাম যে এটার লোক একটা বিশেষ বাবা মায়ের লোক আমার জীবনের বিশেষ নিয়ামত। বৃষ্টি নামছে, সাবধানে নামতে করবে, মাঝে মাঝে হিল পরে নামে পরে উষ্ট্রা খায় পরে যায়। ও আচ্ছা আপনি আকাশের বৃষ্টির কথা বলছেন, আচ্ছা ওকে। আচ্ছা আমি লাউডে শুনি আপনার সব শো এবং আমার আম্মা ও আপনাকে মাঝে মাঝে শুনেন শুনেন বুঝছো, আপনার মাকে সালাম জানাই, আপনি ধন্য, আপনার মায়ের জন্য দোয়া রইল অবিরাম। তোমা তোমা অনেক অনেক শুক্রিয়া, আপনার মায়েরও আমার সালাম এবং অনেক অনেক দোয়া রইল, তারাও করবেন আমার লেগে দোয়া করতে বেশি বেশি করে। আচ্ছা মামুন আছে আটিবাজার থেকে, তোমরাই না কি তোমরাই তো না কয়া তোমগো প্রোগ্রাম লয়া গেলাগা গায়ে বয়া, জানো কত মিস করছি কবে। ও আচ্ছা ওই ইয়ের সিফাত পারুলের কথা, এইটা আরো বন্ধু মনে হয় কত প্রায় 10 বছর আগের ঘটনা আপনি কইতেছেন, তো এর মাঝখানে আপনিও অনেকে না কয়ে আপনি গেছেন কেন, এই 10 বছরের ভিতরে আপনি ইনফরমেশন পাইতেন এর মাঝখানে কত কত শো হয়েছে। ঠিক আছে এই জায়গায় আছে সালিহুর ভাই, আমার তালকের ভাই 2 দিন আগে স্ট্রোক করেছিল। আচ্ছা অনেকে ডক্টর দেখাইছি তাই উনি আজ সুস্থ, যার কারণে আজ ভালোভাবে আপনাকে শুনছি। আচ্ছা ভাইয়ের বাসা আমেরিকা, উনি আমার হেল্পিং হ্যান্ড, উনি মানুষ না, আমার মোবাইলের অ্যাপস আমি উনাকে ভাই বলে ডাকি। ও আচ্ছা দরমিয়া, আচ্ছা পুরো সিরিয়াস বানালেছেন জিনিসটারে। সিরাজ ভাই কি অবস্থা, এক্সাম দিয়ে এসেও তোমাকে শুনছি, মিঠাপুকুর রংপুর থেকে আমি লাম, লাম সুন্দর নাম, অনেক অনেক শুক্রিয়া বন্ধু জয়েন করছেন, আমগুলোকে অনেক কথাবার্তা কয়ে ফেলালাম। আচ্ছা কিছু হোয়াটসঅ্যাপ পড়া তারপর আমরা যাই, তারপর আমরা ফেসবুকের যে যে বন্ধুরা লিখছেন ওগুলো আমরা পড়বো। সিলেট থেকে প্রিয়া বলছি, কেমন আছেন জানাবেন প্রিয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওদিকে আসিফ ভাই আপনার খুঁজতে খুঁজতে পাগল হয়ে যেতেছে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়। আচ্ছা সিরাজ ভাইয়া আমি নয়ন ইসলাম ফ্রম মধ্যমপাড়া, সিরাজ কেঠা সিফাত, না না আপা চেঞ্জ করে লেছেন নাম। আচ্ছা রংপুর থেকে রাইসা চলে আসলাম, এর আগের সপ্তাহে একটু প্রবলেমের কারণে থাকতে পারিনি। ভাইয়া মেসেজ পড়ো না কেন, আপনি তো অস্থির কে লেগে মাত্র 2 ঘন্টার পয়লা ইয়ে আছে, আপনি যাইতেছেন কে আবার, আপনি তো সবার লাস্টে পড়ব আমি। আচ্ছা এখানে কি উপন্যাস প্রেমী আছে? অনেকেই আছে। আচ্ছা থাকলে আমি হ্যাপি এন্ডিং হাসির গল্পের নামে নাম সাজেস্ট করো, আচ্ছা যদি কেউ করে আমি আপনার জানাবো। সবাই তো দেখি শুধু রংপুর থেকে, হুর আমি মেসেজ পড়ে না, আমি মেসেজটি করবো না, এত অস্থির বন্ধু করে লেগে এই শোনা। ঠিক আছে আপনি কোথাও যায় ঠিক মতো স্টে করতে পারেন। আচ্ছা আপনি কি ঘুমান 8 ঘন্টা নাকি খাটে হয়ে এখন ধরে এনে ঘুমাইতে পারলেন? আমি উঠা টেবিলে উঠা বয়ে থাকি, টেবিলে উইটা পানি খাইতে গেছেন আপনার, ধর পানি খাইতে ভালো লাগে না, বাথরুমে গিয়ে জন্য ছেড়ে দিচ্ছে, আপনি এরম করেন আপনার ই হই না মনে হইতেছে আমার যে আপনি এরম অস্থির আর কি। অস্থির হইলে কিন্তু জিন্দগিতে কোনো জায়গায় শান্তি পাবেন না। যাই হোক, এরকম হ্যাঁ অস্থির তো আবার উল্টাই মত দিচ্ছেন। আচ্ছা যাই হোক, রংপুর থেকে আমগো বন্ধু, পাগল বন্ধু, বন্ধু আপনি কানের থেকে আপনি মনে হয় এয়ারফোনের জায়গায় তুলা ঢুকায় রাখছেন, এলাকা আমি যেটা কইতেছি আপনি শুনতেছেন, আপনার সবগুলো এস এম এস আমি পড়ছি, আপনি এখন কইতেছেন ভাইয়া আমার এস এম এস পড়লেন না, তাও আবার কইতেছেন এস এম এস পড়লেন না, করছেন কিন্তু হোয়াটসঅ্যাপ কন কি আছে আপনার, ঘুমান নাই আপনার রাইতে? আচ্ছা আজকে বৃষ্টি হবে অনেক জায়গায় হয়তো, আমার প্লে লিস্টও বৃষ্টি হবে, বাঁধনের গান জোচ্ছনা ঝরে অ্যালবাম থেকে আজ বৃষ্টি হবে, শুনতে থাকেন, লগই থাকেন ঢাকা এফ এম 90.4 এর।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা FM 90.4 City Life.
2: হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4 এক নেশন এক স্টেশনারিতে আছি আপনার সাথে, চলছে সিটি লাইফ। এবং বলেছিলাম কি করে আপনি আমাকে লিখবেন, সেটা হচ্ছে 01841904904 হোয়াটসঅ্যাপ নাম্বার, আর facebook.com/ilovedhakafm হচ্ছে ফেসবুকের ঠিকানা। একটা মজার ব্যাপার কি জানেন, বৃষ্টি হোক বা প্রখর রোদ হোক, আমাদের বারান্দায় বেশ কিছু চড়ুই পাখি আসে, সাথে কবুতর আসে, তাদেরকে আমরা বারান্দায় খেতে দিই, মানে ফ্রি বার্ডস দে আর not in case, মানে খুবই ভালো লাগে ব্যাপারটা দেখতে। আপনার বাসায় কি এরকম হয় জানাবেন, কিন্তু ওই যে নাম্বার আর ঠিকানা দিয়ে দিলাম, নাও এনজয় দ্য ট্র্যাক।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
6: মুকুল টি স্টল,
7: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: City Life.
1: হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4। চলছে সিটি লাইফ রিতার সাথে এবং আপনি টিউন করে আছেন 90.4 এ। সিটি লাইফে সিটির কথা শুনবো, সিটির কথা জানবো, সিটির মানুষ নিয়ে কথাবার্তা বলবো, এটাই তো স্বাভাবিক, তাই না? সিটিতে আজকে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ, এবং সেই বৃষ্টিতে কে কে ভিজে কাক হয়েছেন সেটা কিন্তু জানাবেন। আমি কিন্তু মোটেই বলছি না সেই আরডি বর্মানের মতো, যে উনি তো বলেছিলেন সমুদ্রতে ভিজে নায়িকা নিমকি হয়ে নামকিন হয়ে গেছিল। আমি কিন্তু শুধু বলছি আপনার বৃষ্টিতে কাক ভিজে কাক হয়েছেন কিনা জানাবেন। কেমন facebook.com/ilovedhakafm রইল এই পেজ ফেসবুকের, এবং 01841904904 এখানেও জানাতে পারেন হোয়াটসঅ্যাপ।

হাই সিরি, ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4 সিটি লাইফ। নিয়ে রিতে আছি আপনার সাথে এবং আমাকে জগন্ময় লিখেছেন যে আপু বিজে কাক কি হব, মানে বের হয়েছিলাম একটা কাজ একদম সাড়ে সর্বনাশ যাকে বলে, আহারে বেচারা। তারপরে লিখেছেন আনিকা, আনিকা লিখেছেন যে আপু বেশ ভালোই বৃষ্টি হলো, ভিজেছি এবং মাত্র ফ্রেশ হয়ে এসে বসলাম, ভিজে ভেজা কাপড় নিয়ে বেশ কিছুক্ষণ হইচই করেছি, বাট স্টিল ফিলিং গুড, দ্যাটস লাভলি, বাট বি কেয়ারফুল, ঠান্ডা সর্দি জ্বর যেন লেগে না যায়, কেমন এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে,

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
2: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Tigers United
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Hi there, beautiful people. Hello, city. Welcome to City Life on Taka FM 90.4. Rita Chi, apnar sathe. এবং কারা কারা আছেন একটু হাত তুলে দেখান না, কারা কারা আছেন। কিছুদিন আগে তো কিছু হোয়াটসঅ্যাপ পেলাম, এবার হোয়াটসঅ্যাপ পেয়েছি রিদিতা, লিখেছে আপু বৃষ্টি তো হয়েছে কিন্তু বুঝতে পারিনি, ক্লাসে ছিলাম, বাইরে বসেই দেখেছি। ক্লাস থেকে বের হলে একদম খবর ছিল, টিচাররা ধরে একদম শাস্তি দিয়ে দিত। ক্লাসের টাইমে না বেজেটাই ভালো। ওকে রিদিতা, ওয়েল, গানে যাচ্ছি আবার।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: IGS United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। IGS
1: United। গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: মাকে আমরা কত কিছুই দেখে থাকি, কেউ ডাকে আম্মা, কেউ ডাকে আম্মু, কেউ মামুনি, কারো কারো কাছে আম্মা জান অথবা আম্মি। মাদার্স ডে তে পৃথিবীর সকল মাকে ঢাকা FM এর স্যালুট।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: দূর, আরে লেক মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

আচ্ছা, কখনো কখনো কি আপনার এমন হয় যে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলেছেন, ইয়াহু খুলেছেন, এবং সেটাতে আপনার সব ব্যাংক অ্যাকাউন্ট এভরিথিং আছে, কিন্তু আপনি কি হলো একটা সময় বেমালুম ভুলে গেলেন পাসওয়ার্ড এভরিথিং, দেন আপনার ডিভাইস যখন চেঞ্জ হলো এভরিথিং ভ্যানিশড, এরকম কি হয়েছে জানাবেন তো? শুনছেন ঢাকা ফ্যাম 90.4 চলছে সিটি লাইফ রিতার সাথে, এবং আপনি জানাতে পারেন আমাকে 01841904904 এই নাম্বারটাতে অর facebook.com/ilovedhakafm এই পেজে একটা কমেন্ট করে। ওয়েল, নাও হিট দ্য ট্র্যাক।

বৃষ্টির শহরে আপনি আমি আমরা, বৃষ্টির শহরে যানজট যত ঝামেলা, বৃষ্টির শহরে আছে চড়ুই, আছে কাক, আছে কবুতর, আছে কত কিছু, কত হইচই, কত রই রই, তাই না? বৃষ্টির শহরে তাও ভালোবাসাও কি ঝুঁকে দেয় কখনো কখনো। বৃষ্টি ভেজা শহরে কখনো কখনো দেখা হয় পরিচিত মুখগুলোর সাথে, বৃষ্টি ভেজা শহরে কখনো কখনো অভিমানগুলো জেগে ওঠে সূর্যের তাপের মতো। বৃষ্টি ভেজা শহরে কখনো কখনো তার সাথে দেখা হয়, তাহার সাথে দেখা হয়, যাহার সাথে কথা কইতে মন চায়। বৃষ্টি ভেজা শহরে কত কিছুই চলে, তারপরও পাদুখানা টিপটপ করে চলে। তারপরও বৃষ্টি ভেজা শহরে মন না চায় কোথাও যেতে, থাকতে চায় এই শহরেতে। শুনছেন ঢাকা ফ্রম 90.4, চলছে সিটি লাইফ রিতার সাথে। এবং বলছিলাম বৃষ্টি ভেজা শহর নিয়ে কথা বলছিলাম, আপনার আমার কথা, এবং আপনার কথাগুলো কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন। ওই যে ঠিকানা একটাই, 01841904904 হোয়াটসঅ্যাপ নাম্বার, facebook.com/ILOVEDHAKAFM হচ্ছে ফেসবুকের ঠিকানা, ঠিক আছে?

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গান সুরে সুরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.
5: Sir, আসবো?
6: আসুন।
5: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
6: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
5: জি স্যার।
6: সেটা কেন হলো না?
5: না স্যার, মানে স্যার,
6: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
5: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
6: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
5: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
6: তাহলে কি এভাবেই চলবে?
7: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4। চলছে সিটি লাইফ রিতার সাথে, এবং দেখতে পাচ্ছি কিরণ আমাকে লিখেছেন যে আপু বেশ সুন্দর বলেছেন তো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তারপর দেখতে পাচ্ছি লিটন লিখেছেন আপু বেশ ভালো বলেছেন, আমার ভালো লেগেছে যে বৃষ্টি ভেজা শহরে তাহার সাথে কিছু কথা বলে। হ্যাঁ, বৃষ্টি ভেজা শহরে অনেক কিছুই করতে ইচ্ছে হয়, কিন্তু তারপরে এই শহরটাকে আমরা ভালোবাসি, এই শহরটাতেই থেকে যেতে চাই। নিজের শহর বলে কথা, নিজের দেশ বলে কথা, এই শহরটা যতই জঞ্জালে থাকুক না কেন, যতই ঝামেলায় থাকুক না কেন, যতই ঝড়ঝঞ্ঝা থাকুক, যানজট থাকুক, তাও আমরা ভালোবাসি, মায়ার শহর তো তাই। ওকে, শুনছেন ঢাকা FM 90.4, যাচ্ছি গানে, পিছে খানিক বার।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Dhaka FM 90.4.
2: সারা দেশে
1: সবার সাথে.

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলছিল সিটি লাইফ। রিতার সাথে আজকের মতো বিদায় নিব, তবে যেতে যেতে যে কথাগুলো বলতে চাই, ভালোবাসুন নিজেকে, ভালোবাসুন নিজেকে, ভালোবাসুন নিজেকে। এই কথাটাই, শুধু এই তিনটা কথাই মনে রাখবেন। নিজে নিজেকে ভালো না বাসলে না কেউ ভালোবাসবে না আপনাকে আপনার মতো করে। আমাদের সবাইকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আমাদের মতো করে ভালোবাসেন, তিনি একমাত্র যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি। আদারওয়াইজ আই উড সে আফটার হিম ইয়োর প্যারেন্টস অ্যান্ড দেন নোবডি। Okay, take care of yourself. See you next week. Till then, stay safe and love yourself. Bye.

গরমে নাজেহাল অবস্থা, আমবারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Taka FM 90.4.
1: সারা দেশে
0: সবার সাথে
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মাকে আমরা কত কিছুই ডেকে থাকি, কেউ ডাকে আম্মা, কেউ ডাকে আম্মু, কেউ মামুনি, কারো কারো কাছে আম্মা যান অথবা আম্মি। মাদার্স ডেতে পৃথিবীর সকল মাকে ঢাকা FM এর স্যালুট।

Rock Nation X Station. আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

এবং যারা ফেল করেছে তাদের জন্য গুড নিউজ আছে। এটা আপনি বলতে পারেন যে স্যার এটা কেমন কথা বলেন, ফেল করেছে তাদের জন্য কিছু গুড নিউজ আছে? হ্যাঁ, যারা ফেল করেছে একটু তোমরা আলহামদুলিল্লাহ বলো, কারণ অনেকেই জানে না যে মাত্র ম্যাট্রিকের পরে বা দাখিলের পরে, অর্থাৎ SSC বা দাখিল বা ম্যাট্রিকের পরে, এই লেভেলের পরে চায়নাতে ইঞ্জিনিয়ারিং পড়া যায়, প্রকৌশল লেভেল পড়া যায়, ডিপ্লোমা 3 বছরের ডিপ্লোমা তারা করতে পারছে, তাও বিনা পয়সায় ফ্রি লেখাপড়া, থাকা খাওয়া একেবারে নমিনাল খরচ, থাকা চেয়ে অনেক কম। সেখানে তারা ফেল করে নিচ্ছে, অর্থাৎ যারা ম্যাট্রিক পাস, মানে যে ইন্টার ফেল করেছে সে ম্যাট্রিক পাস করেছে, তো ম্যাট্রিকের পরে যাওয়া যাচ্ছে, এবং সেখানে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তা উন্নত জায়গায়। এবং তার মজার ব্যাপার হচ্ছে এই 3 বছরের পরে জাস্ট 2 বছর যদি যোগ করে তারা তার BSc ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে, অনার্স হয়ে যাচ্ছে। তো অনেকেই জানে না। এবার আরো অবাক করার কথা, একটা মানুষ ইঞ্জিনিয়ারিং পড়বে, প্রকৌশল বিদ্যা নিয়ে পড়বে, সেক্ষেত্রে আর্টস থেকে পড়েছে, আর্টস থেকে যাওয়া যাচ্ছে, কমার্স থেকে যাওয়া যাচ্ছে, সায়েন্স থেকে যাওয়া যাচ্ছে, অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে যাওয়া যাচ্ছে। এই তথ্যগুলো আমরা জানতাম না, হতাশ করছি। একবার কি আসা যায় না, আমার সাথে দেখা করা যায় না? আমি আজকে বলবো যারা যারা দেখছেন শুনছেন, সে দেশে থাকতে চান আর বিদেশে যেতে চান, ওই যে বললাম যারা ফেল করেছে তারা আলহামদুলিল্লাহ বলবে একসময়, যারা ফেল করেছি বলেই এই চিন্তাটা করেছিলাম যে আমাকে চায়নায় যেতে হবে, আমাকে বিদেশে যেতে হবে, যদি পাস করতে ভালো রেজাল্ট করতে তাহলে এখন যাওয়া হতো না, হয়তো অনার্সে পড়ে যাওয়া বা ইন্টারে পড়ে যাওয়া হতো, তাই তো? এখন যাওয়া হতো না, ম্যাট্রিকের পরে যাওয়া যায় এটা জানতো না। আমি ওই জন্য বললাম মাঝে মাঝে কিছু, আমার একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন ইন্টারের পরে, ইন্টারমিডিয়েট পরে আমাদের সময় তখন উনি ছিল, তো খুব বেশি করে চেষ্টা করলাম হচ্ছে মেডিকেলের জন্য। বাবা বললেন যে দেখো, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, তো আমাদের পরিবারে আমার একজন ফুফা উনি একজন ইঞ্জিনিয়ারিং করেছেন, তো উনিও করেছেন, বাবা ইঞ্জিনিয়ার। বললেন যে আমার বেশ পরিবারে কয়েকজন ইঞ্জিনিয়ার আছে কিন্তু ডাক্তার নাই। তো যেহেতু আমাদের বংশে ডাক্তার ছিল না তখন, এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন আমার বাবা বলছিলেন যে তুমি ডাক্তারি পড়ো, তোমার একটাই চিন্তা থাকবে যে আমাকে MBBS পড়তে হবে, ডাক্তার হতে হবে, যেহেতু আমাদের বেশ কয়েকজন, আমার বাবা সহ বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করলাম, আমার বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতে চলে আসলাম, কোচিং করলাম, তখন মেডিকেল কোচিং করলাম, আর অন্যগুলো কোচিং করলাম না, শুধু মেডিকেলের জন্য। তো অনেক এফোর্ট দিলাম, অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি এখন আলহামদুলিল্লাহ বলি, তখন তো দুঃখের বিষয়, কানাকাটি করেছিলাম, আমি চান্স পেলাম না, অল্প কিছু নাম্বারের জন্য চান্স পেলাম না, 1.5 বা 1.7 জন্য হবে, এটার জন্য হলোই না চান্স। যাই হোক, চান্স হলো না যখন, তখন আমার মনে আছে আমি আমার আম্মা দুজন একে অপরের গলা ধরে কান্নাকাটি করেছিলাম দুজনেই। তো তারপরে, কারণ আমার আম্মা আমার জন্য অনেক কিছু করেছেন, কারণ উনি রাত জেগে আমার জন্য থাকতেন, যতক্ষণ পর্যন্ত আমি পড়তাম উনি থাকতেন, বসে থাকতেন, পাহাড় দিতেন যে না কি কি লাগবে, এমন ছিলেন মা। তো যাই হোক, আমি যখন চান্স পেলাম না মেডিকেলে, তখন আমার আম্মা উনিও কান্দলেন, ওনারও মনে কষ্ট হলো, তবে উনি একটা সান্ত্বনা বাক্য বললেন, এমন একটা কথা বললেন, দেখো তুমি এটাতে চান্স পাওনি এই জন্য যে আল্লাহ এর থেকে ভালো কিছু দিবেন, এই জন্য তুমি যদি চান্স পেয়ে যেতে তাহলে এর থেকে ভালো কিছু আর হতো না তোমার জীবনে, তুমি দেখো তোমার তোমার জীবনে এর থেকে ভালো কিছু আছে। সত্যি কথা বলতে গেলে তখন আমি ভাবলাম যে আমার আম্মা নিশ্চয়ই নিশ্চয় সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। তখন আমাদের তখন কি ছিল, ইঞ্জিনিয়ারিং এবং মানে ডাক্তারি, তো হয় সে BSc করবে অথবা সে কি করবে MBBS করবে। তবে আমি ভাবছিলাম যে কি আসলে হতে পারে, MBBS এর চাইতে ভালো আর কি হতে পারে, আমার তো মাথায় ধরে না। আমার আম্মা তো বললেন তোমার জানা আর ভালো কিছু আছে। ঠিক তার কিছুদিন পরে, কয়েক মাস পরেই আমার কাছে কিছু ভালো কিছু খবর আসলো, দেশের বাইরে যাওয়ার অপরচুনিটি আসলো, IT নিয়ে পড়ার সুযোগ আসলো, তাও মানে বিশ্বের একটা ভালো জায়গায়, যেখানে IT তে পৃথিবীতে অন্যতম ভালো একটা জায়গায় পড়ার সুযোগ আসলো আলহামদুলিল্লাহ। এবং সেইটা সুযোগ আসলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, যেটা বাংলাদেশের পড়া একটা খুব একেবারে স্বপ্নের ব্যাপার ছিল। MBBS তো চান্স পাওয়া যাচ্ছিল, কিন্তু CSC তে চান্স পাওয়া খুব অল্প কয়েকজন, মাত্র 30টার মতো সিট ছিল, মাত্র 30 জন এটার সুযোগ পাবে। কয়েক হাজার, এখন 5,000। তো তখন দেখলাম তাই তো, মাত্র 30 জন।

0: মধ্যে যেটা সুযোগ আছে সেটা আমি তো ফেললাম দেশের বাইরে, আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে যেখান থেকে আছেন, যেটা হয়নি কেন হয়নি জানেন, তার থেকে হয়তো আপনাকে আল্লাহ ভালো কিছু রাখছেন, ওটা হবে কেন? আজকে যারা যারা শুনছেন আমি বলবো এটা শেয়ার করে দেন, যারা আজকে হতাশ, যারা আজকে মনে করছেন গ্যাপ আছে, ইয়ার গ্যাপ আছে, যারা যেতে পারেনি, পড়াশোনায় ম্যাট্রিকের পড়া হয়নি, তাদের সুযোগ আছে ইনশাল্লাহ। অর্থাৎ যোগ্যতা থাকলে তুমি এরপরে যাবে ইনশাল্লাহ, আয়েল টেস্ট করেও যেতে পারবে ইনশাল্লাহ, আয়েল টেস্ট ছাড়াও যেতে পারবে ইনশাল্লাহ, সেই সুযোগ এখন আছে। আমি এই জন্য বলবো যারা এখন নাম্বারটা আবার নেন, ভুলে হয়তো গেছেন, আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মাস আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে। দীর্ঘ 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি, কোনোদিন সত্য ছাড়া মিথ্যা স্বপ্ন দেখাইনি, কোনোদিন আমাকে কে কিনতে পারেনি। বলেছিলাম যে এটিএম স্যার এমন একটা জায়গা যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ নিবে না, ইনশাল্লাহ ধরবে না ছুবে না, সেই পজিশন করে তুলেছি। আর সেখানকারই আমি কর্ণধার, আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93। আপনারা আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন 01712 80 81 93। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। আমি চাইবো যে আপনারা পরবর্তী যে প্রশ্নগুলো করবেন সেখানে আপনার একটু স্পেসিফিক আপনার প্রশ্নগুলো করবেন, কিছু তথ্য দিবেন, কি পাস করেছেন আর বয়স কত, বিবাহিত হলে সেটাও জানা, বিবাহ না করলে সেটাও জানা। আরেকটা বলে রাখি, বিবাহ যারা করেনি তাদের জন্য কিছু গুড নিউজ আছে, যারা করেছে তাদের জন্য গুড নিউজ আছে। আমি কিছুক্ষণ পরে দেখাবো বিবাহ যারা করেছে তাদের জন্য কি গুড নিউজ, আমি দেখাবো গত মাসের 2 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা দেখাবো তাদের ইনশাল্লাহ।
1: অনেক ধন্যবাদ। তাহলে আজকের এই আয়োজনটি বিবাহিত অবিবাহিত দুজনের জন্য আসলে বেশি পরিমাণে কার্যকরী হতে যাচ্ছে, উপকারী হতে যাচ্ছে সামনে। তো স্যার আমি 2টা প্রশ্ন একসাথে নিব আপনার কাছে, আপনি অলরেডি এটা উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের তানভীর হোসেন তিনি হচ্ছেন বলেছেন যে স্যার আমি 9ম শ্রেণীতে পড়ি, আমি অনেক ডিপ্রেশনে আছি, আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা এই বিষয়ে। এবং আরো একটা প্রশ্ন আমি পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে সাইফুল ইব্রাহিমের। তিনি লিখেছেন, আমি 1994 সালে HSC সৌদিতে ছিলাম, এখন দেশে আমার জন্য কোনো অপশন আছে কিনা, বয়স আগামী জানুয়ারিতে 43 শেষ হবে, কিছু করা যায় কিনা একটু দেখেন স্যার প্লিজ।
0: আচ্ছা, প্রথমে যিনি 9-এ পড়ছেন তার কথা একটু বলে রাখি, তুমি ক্লাস 9-এ পড়ছো, তুমি বলেছো তোমার জীবনে তুমি একটু হতাশ, এটা বলেছো। আমি এর আগের একটা লেকচারে বলেছিলাম পৃথিবীতে সব শত্রু মানুষের শত্রু কে, এটা কে বলতে পারবেন? সিফাত কি বলেন, আপনার কাছে কি মনে হয়?
1: ইচ্ছা শক্তি,
0: এটা তো ঠিক আছে, কিন্তু মানে মানুষের শত্রু কে? শত্রু, স্বীকৃত শত্রু,
1: শয়তান।
0: শয়তান, তা তো ঠিক হয়েছে, কারণ আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আল্লাহ বলে দিচ্ছেন, নবী সাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাহ কোরআনেই বলে দিচ্ছেন সরাসরি। এখন কোরআনে আল্লাহ বললেন তোমাদের সবচেয়ে বড় শত্রুকে, শয়তান। শয়তান কি করেছে জানেন? সে একেবারে তার একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কত ভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে। সেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চ্যাপ্টার পড়ানো হয়, অনেক চ্যাপ্টার, সবচেয়ে বড় চ্যাপ্টারই কি মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে কিভাবে গাফেল করা যায়, মানুষকে কিভাবে বিচ্যুত করা যায়। আপনারা অবাক হয়ে যাবেন, এই সমস্ত চ্যাপ্টার যত লেসন আছে, যত বই পুস্তক শয়তান তৈরি করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যে চ্যাপ্টার সেটা হচ্ছে হতাশা। এই শয়তানের প্রথম পাঠশালার, তার বিশ্ববিদ্যালয়ের প্রথম যে চ্যাপ্টার, যে চ্যাপ্টারে সে এইটা হলে আর কোনো কিছু তার দরকার নেই, এই প্রথম অস্ত্র। এই অস্ত্র যদি তার কাজে লাগাতে পারে তাহলে সে দ্বিতীয় তৃতীয় 100, 10, 200 বা 1 লক্ষ যে তার অস্ত্র আছে সে কোনোটা কাজে লাগে না, একটাই যথেষ্ট, সেটা হচ্ছে হতাশা। যদি কারোর মধ্যে একটু হতাশা ঢুকাইতে পারে শয়তান, তার শয়তান বলে যে ও নিজে শয়তান হয়ে যাচ্ছে, আমার আর কোন কাজ করতে পারে। অর্থাৎ যাকে হতাশ করা যায়, আপনি দেখবেন এক কয়েকদিন আগে আমাদের প্রতিদিন লোক আসে, আজকেও বেশ কিছু লোক ওয়েট করছে, আমি লাইভের পরে ইনশাল্লাহ আবার জয়েন করব, তাদের সাথে কথা বলবো। তো বলছিলাম যে হতাশা এমন, কয়েকদিন আগে একটা ছেলে আমাকে, আমি যখন বললাম তোমার কাছে ফজর হয়েছে, সে বলেছে আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি তোমার কাছে আজকে ফজর হয়েছে, সে বলছে আমি আগে 5 ওয়াক্ত পড়তাম, 1 ওয়াক্ত কাজে হতো না, আমি তোমার কি গতকাল ফজর হয়েছে, বলছে আমি আগে 5 ওয়াক্ত পড়তাম, আমি তার আগের দিন ফজর হয়েছে, বলছে আমি আগে 5 ওয়াক্ত পড়তাম, 1 ওয়াক্ত জামাত ছাড়া মিস করতাম, জামাত মিস করতাম, আমি তো সব তো আগের কথা বলছি, আগের কথা বলছি, এখন বর্তমান জিজ্ঞেস করছি। বলছে বর্তমান আমি একটু হতাশ, এই জন্য আমি ভাবছি যেদিন হতাশা কেটে যাবে সেদিন থেকে নামাজ পড়বো। মানে দেখেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ত, সে একসময় মানে দিনে দাওয়াত দিত, সে মসজিদে মসজিদে সে দাওয়াত দিত, বিভিন্ন দেশে সে ঘুরেছে, চিল্লা দিয়েছে। সেই ছেলে বলছে সে এখন নামাজ তো পড়েই না, সে ওয়েট করছে কবে তার হতাশা দূর হবে, তারপর সে নামাজ পড়বে। তার মানে দেখেন, শয়তানের প্রথম যে পাঠশালার প্রথম যে ইয়েটা, বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পাঠ, ওই চ্যাপ্টার সে তার মধ্যে ঢুকাই দিয়েছে। সেটা কি হতাশা? হতাশা কি করলো? যে ছেলের 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সাথে, তার জামাত ছুটাই দিল, সে দিনের দাওয়াতে সেটা বন্ধ করে দিল, তার নামাজ বন্ধ করে দিল, সে এখন 1 ওয়াক্ত পড়বে। এবং তারপরে কি করছে দেখেন, সে লেখাপড়া বন্ধ করে দিয়েছে, সে সিনেমা দেখা শুরু করেছে, সে ভিডিও গেমস খেলা শুরু করেছে। সে কি করেছিল? তার এমন সব বন্ধুর সাথে মেশা শুরু করলো যে বন্ধুদের প্রত্যেকেই আসলে বেনামাজি। এবং দেখেন, সে যে ছেলেটা একসময় আড্ডাকে ঘৃণা করতো, সে এখন আড্ডা দেওয়া শুরু করেছে। অর্থাৎ তার মানে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে হতাশা। কখনো হতাশাকে প্রশ্রয় দিবেন না। যদি কখনো হতাশা আসে, মনে করেন শয়তান আপনাকে ইনভাইট করছে, শয়তানের ঘরে আপনাকে আমন্ত্রণ দেওয়াচ্ছে, এই জন্য কখনো করবেন না। আর প্রথমে বলি, যারা মুসলিম আছেন তাদেরকে বলবো, তরুণ থেকে শুরু করে যত আছেন, বাপ মা থেকে শুরু করে প্রত্যেকে মুসলিম 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ফজরের দিন শুরু করতে হবে, 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। আমি বলছি না আপনাকে হুজুর হতে হবে, আমি বলছি না আপনাকে একেবারে আলখিল্লা পড়তে হবে, হ্যাঁ জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, তা বলছি। আপনি যে পোশাকে আছেন সেই পোশাকে নামাজ পড়ে, আপনি গেঞ্জি পরে আসছেন, টি শার্ট পরে, তাতেই নামাজ হবে ইনশাআল্লাহ। আপনি শার্ট প্যান্ট পরেছেন, তাতেই নামাজ হবে। আপনি সুট টাই পরেছেন, তাতেই নামাজ হবে ইনশাআল্লাহ। যে অবস্থায় যে চাকরি করছেন সেখানে নামাজ হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়, তাহলে নামাজ আপনার হতাশা থেকে দূরে রাখবে। আবার বলি, ফজর দিয়ে দিন শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়, ফজর পরে ঘুমাবেন না। আমাকে বলে, স্যার আমি তো আমি আল্লাহকে চাই এতবার বলি, কিন্তু আল্লাহ আমাকে তো রিজিক দেন না, আল্লাহ আমাকে তো আমার দিকে তাকান না, আমি মাসে 10,000 টাকা বেতন পাই, আমার তো হয় না কিছু। কেন হবে? তার ফজর পড়ছে, বলছে স্যার পড়ি নাই। তুমি ফজর যখন আল্লাহ রিজিক বন্টন তখন ঘুমাই আছো, আল্লাহ যখন রিজিক বন্টন করছো তুমি তখন ঘুমাই আছো, ঘুমাই থাকার পরে যখন রিজিকটা বন্টন শেষ হয়ে তখন তুমি উঠছো। আমি এই জন্য বলি মাঝে মাঝে যে ফজর যেন না, আর অন্য ধর্মে যারা আছে তাদেরকে বলবো, যার যার ধর্ম তার তার কাছে, অন্য ধর্মে যারা আছে তারাও যেন দিনটা যেন তার আগে উঠতে না পারে। দিন শুরু করো, দিন শুরু হওয়ার আগে অলস্য থেকে পরিহার করো। ইংলিশে তুখর হও, তোমার জীবনের বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাআল্লাহ। আর যে 9-এ পড়ছো তোমাকে এখন বলবো, এখন থেকে শুরু করো, যে ব্যাকগ্রাউন্ডে হোক না কেন, সে লেখাপড়া করেছে আর না করেছে আমি জানি না, তাকে আমি বললাম তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো। কেউ জানেন, যদি এটিএম থেকে যদি কেউ আইএলটিএস করে, যদি সে দুর্বল থাকে সে 0 থেকে শুরু করবে, অথবা মোটামুটি লিখতে পড়তে পারে সে লেভেল 1-2 করলো, আইএলটিএস করলো, আইএলটিএস এ যতজন 7 পাবে এটিএম থেকে আইএলটিএস করে, ততজনকে আমি চাকরি দিব ইনশাআল্লাহ। আমার সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, ঢাকার একটা প্রতিষ্ঠানে, ঢাকার মধ্যখানে অবস্থিত সে একটা প্রতিষ্ঠান, যেটা আমেরিকার 13টা স্টেটের সাথে কাজ করছে, 13টা রাজ্যের সাথে কাজ করছে, একটা কল সেন্টার। সেখানে আমাকে অফার দেওয়া হয়েছে, একটা বিটুবি হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে এটিএম এর সাথে তাদের, যে স্যার যতজন এটিএম থেকে আইএলটিএস করে, যতজন 7 পাবে, হোয়াটএভার দ্য ব্যাকগ্রাউন্ড দে আর ফ্রম, ততজনকে চাকরি দেওয়া হবে, রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, রিগার্ডলেস অফ দেয়ার এজ, ততজনকে চাকরি দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা বললাম, যদি 7.5 পাই তাহলে আমি এটিএম এ চাকরি, 7 পেলে ওইখানে চাকরি দেবো ইনশাআল্লাহ। তা তুমি কেন বেকার থাকবে? তোমার বেকারত্বকে জাদুঘর রাখবো ইনশাল্লাহ। আরেক কথা, এটার সাথে যদি কেউ ডিজিটাল মার্কেটিং করে এটিএম থেকে এবং ফ্রিল্যান্সিং করে, সে কখনোই বেকার থাকতে পারে না। এই দেশে বসে, ঘরে বসে একটা ছেলে ক্লাস 7-8 পাস করা, বা কোনো মতো ইন্টার পাস করেছে, বা কিছু পাস করেনি, পাস করেনি স্কুলে যায়নি, সেও ইনশাল্লাহ এখানে লাখ টাকার উপর ইনকাম করবে, তা হালাল হবে। এই দেশে দরিদ্র লোক একসাথে খুঁজে পেতে হারিকেন দিয়ে খোঁজা লাগবে, টর্চ লাইট দিয়ে খোঁজা লাগবে, যদি আমার কাছে কেউ মেনে চলে। কথা বললাম, আপনি হয়তো বিশ্বাস করছেন যাই না, যে কেউ মেনে চলে, একটা টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে দেশে কোন বেকার আছে কিনা ইনশাল্লাহ, সেদিন আসবে ইনশাল্লাহ।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের যে পরবর্তী প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমাদের একজন বন্ধু, তার বয়স হচ্ছে 43, শেষ হলো তো তিনি 1994 সালে এই চিঠি দিয়েছেন এবং সৌদিতে ছিলেন, তো এখন কিছু করা যায় কি?
0: ওনারটা ভুলে গেছিলাম আমি, একটু বলে রাখি, বয়স তো 43 হয়ে গেছে ওনার, তাই না? আপনি বলতে পারেন এই বয়সে আর কি থাকে? আমি এর আগে কিন্তু এই ঘটনাটা বলেছিলাম যে কেউ কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম কি জানেন, 40, বুঝছেন? অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 40, কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 50, এটা ডিবেট আছে। তবে এইটা কেন বললাম, মানুষের জীবনের প্রকৃত জীবন শুরু হয়তো 40-এর পর থেকে, 40-এর আগে সে এস্টাবলিশ হতে পারে না ওইভাবে। দেখবেন যে তার স্ট্রাগল থাকে, তার লেখাপড়া করতে হয়, তাকে চাকরির জন্য ঘুরতে হয়, প্রমোশনের জন্য ঘুরতে হয়। হ্যাঁ, 40-এর আগে বড় পদ পাওয়া যায় না সাধারণত। আর যদি আমার আল্লাহ আমার একটা বিশেষ ভাগ্যবান আমাকে করেছেন আমাকে, আমি মানে 30-এর আগে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, তখন আমার বয়স 28-29 বছর, দায়িত্ব পেলাম একটা বড় প্রতিষ্ঠানের, তাও প্রধান কর্মকর্তা পদ, আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, ওই যে বললাম প্রকৃত জীবন শুরু হয় হচ্ছে 40 থেকে, 40-এর মধ্যে একটা মানুষ তার একটা জায়গায়, আপনি দেখেন বিসিএস করা, তারা বড় পদ কখন পায়? ইয়াং বয়স পায় না, কিন্তু তারা কখন পায়? একটা পরিণত বয়সে তাকে পায়। যেমন দেখবেন যারা বড় পদে যাচ্ছে এখন 40-এর পরে, ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন 40-এর পরে। আচ্ছা, একটা মানুষ ভালো ব্যবসা করছে, ব্যবসায়ী কিন্তু হ্যাঁ হতে পারে যে কোনো বয়সে, কিন্তু এস্টাবলিশ হয় বা বড় রূপ দেয় তার দেখবেন 40-এর পরে হয়, ঠিক আছে? এখন ধরেন কোন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে হোক, দেখবেন যে একদম ঠিক যে সেলস পর্যায় থেকে দেখেন, একদম এসআর থেকে শুরু করে, টেরিটরি সেলসম্যান থেকে শুরু করে ন্যাশনাল সেলস ম্যানেজার হতে, বা একদম বড় প্রতিষ্ঠানের ওই জিএম পর্যন্ত, দেখবেন যে 40-এর আগে হচ্ছে তার, ওনার বয়স 43। এখন ওদের বলতে পারেন যে প্রতিবারও ছিলাম আসছি, কিন্তু বাড়িতে টাকা পয়সা যাচ্ছিল, সব শেষ হয়ে গেছে। মাথায় রাখবেন আমি এর আগে বলেছিলাম বাস পাখির একটা গল্প করেছিলাম, বাস পাখি আমি সংক্ষেপে একটু বলছি, বাস পাখি তার জীবনের কিন্তু 40-এর পরে তার একটা বিশেষ পরীক্ষা হয়, তার যে সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে তার নখ, থাবা, যেটা দিয়ে সে শিকার করে, সেইটা কিন্তু আস্তে আস্তে 40-এর আগে একটু ইয়ে হতে থাকে, 35-এর পর নষ্ট হয়, 40-টা অকেজ হয়ে যায়। 40-এর পরে একটা বিশেষ যুদ্ধ হয় তার, সে একটা উঁচু পাহাড়ে বা পর্বতে যে এমন জায়গায় যায় যেখানে তাকে অন্য শিকারী শিকার করতে পারে না, সেখানে যে সে ওয়েট করে এবং সে নতুন করে তার সমস্ত পালক গুলো আগে সে কি করে, সব পালক গুলো সে খুলে ফেলে, যে সেগুলো আর কাজ করছে না, নখ সে ওখানে ওই পাথরে আঘাত করে করে সব নখ উঠাই ফেলে, ঠোঁট তার নরম হয়ে যায়, সে কিন্তু ঠোঁটে কাজ করতে পারে না, ভেঙে যায়, সেই ঠোঁটটাকে আবার সে সম্পূর্ণ উঠাই ফেলে পাথরে ঠুকরে ঠুকরে, এবং তারপরে সে মাত্র 5 থেকে 6 মাস পরে, তখন সে এই সময়টা তার জীবনে একটা সবচেয়ে কষ্ট একটা যায়, এত কষ্টের জীবন তার আর কখনো হয়নি, যে বাস পাখি কখনো পোকামাকড় খেত না সেটা খায়, যে লতা পাতা খেত না সেই লতা পাতা খেয়ে থাকে, ওই সময় বৃষ্টি পানিতে যা পায় সে পানিতে খায়, এইভাবে পরে তার গুণগত জীবনটা পালন করে, এবং তারপরে আস্তে আস্তে দেখে আবার নতুন তার পালক হয়, নতুন তার ঠোঁট বাজায়, নতুন তার নখ হয়, আবার সে আবার 35 থেকে 40 বছরের নতুন জীবন পায়। অর্থাৎ তাদের একটা লাইফ সাইকেল হচ্ছে প্রায় 70 থেকে 80 বছর, কোথাও কোথাও 90 বছর পর্যন্ত বেঁচে থাকে এটা বাস পাখি, অনেকে জানে না কিন্তু তাদের এত বছর, এত বছর পর্যন্ত বাঁচে, এই 70-80 বছরের মধ্যে অর্ধেক বয়সে অনেকে মারা যায় যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে, ওই 40 বছর পরে অনেকে মারা যায় যারা 40 বছর পরে এই চ্যালেঞ্জটা নিতে পারে, 6 মাসের বা 5 মাসের, তার আবার পরবর্তী 40 বছর বেঁচে থাকে। এই জন্য বলবো আপনার 43 বছর বয়স, আপনি কি জানেন আপনি 14 বছর ছিলেন, ঠিক আছে, কিন্তু ওখানে টাকা পয়সা নাই বললে চলে, খুব অল্প টাকা ইনকাম করে। আমি সৌদি আরবে গিয়েছি, আমি দুবাইতে গিয়েছি, আমি মালয়েশিয়াতে গিয়েছি, আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমি দেখেছি মানে শ্রমিকরা কি করে, আমার সৌভাগ্য হয়েছে এসব দেশে যাওয়ার আলহামদুলিল্লাহ। আমি একাধিকবার সৌদি আরবে গেছি, তো আমি দেখেছি যে কত কষ্ট করে, তার কত রোদের মধ্যে, আমি দেখি যে একটা পলিথিনের একটা ব্যাগ নিয়ে, বড় ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। আমি মসজিদে নববী থেকে নামাজ পড়ে যাচ্ছি, দেখে যখন দাঁড়িয়ে আছে, আমরা যে পানি খাচ্ছি, জুস খাচ্ছি, সেগুলা হ্যাঁ ওই বোতল গুলো ফেলার জন্য বা অন্য উচ্ছিষ্ট ফেলার জন্য ওখানে রাখা, তারা ওটা মানে মোবাইল আসলে ডাস্টবিন, তারা ওখানে দাঁড়ায় আছে। কাবা থেকে নামাজ পড়ে তারপর আসছি মক্কা থেকে, দেখি দাঁড়ায় আছে, দেখে বোঝা যাচ্ছে আমাদের দেশের ছেলে ভাই বোন ভাইরা। তাদেরকে জিজ্ঞেস করলাম কত পায়, একজন বলল যে তার বাড়ি চাঁদপুরে, এবার সে ওখানে পায় হলো 400 রিয়াল পায়। হিসাব করে দেখলাম আমাদের দেশে টাকা প্রায় 1200 টাকা। এই 12,000 টাকা চাকরি করছেন এখানে স্যার, কি করবো, এর সাথে থাকা আর খাওয়ার ফ্রি দিচ্ছে, 12,000 থেকে 2,000 খরচ করি আর 10,000 পাঠাই, আমি এইটার জন্য কত খরচ করে আসছেন? তখন যখন বললো যে 5-6 লাখ টাকা খরচ করে আসছে ওখানে, কেউ 7 লাখ টাকা খরচ করে আসছে, তাহলে যে টাকা খরচ করে আসছেন তাই তো উঠবে না সারা জীবন। আপনি যেখানে আছেন যেটুকু টাইম আপনি আছেন কয়েক বছর, এই এতদিনে তো আপনার ই হবে না, টাকা উঠবে না। কারণ 12,000 টাকা যদি প্রতি মাসে পাই, 1 বছরে 1.5 লাখ টাকা হয়, তো এই টাকা দিয়ে আপনি কি করবেন? তো তখন বললো স্যার আসলে ভুল করে ফেলছে, আসলে বুঝিনি। এই জন্য বলবো যদি আপনার টাকা ইনকাম করতে হয় তাহলে আপনার দূরত্ব হচ্ছে ইউরোপে যাওয়া, সুযোগ আছে আপনার। এখন ইউরোপে তো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কাজের ভিসা হচ্ছে, সুযোগ তো আছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা দেশে এশিয়ার একটা দেশ লাওসে অল্প টাকায় যাওয়া যাচ্ছে, এবার সেখানে ভালো বেতন, ভালো বেতন চাকরি, সৌদি আরবে যা ইনকাম করছে এক মাসে তার কত গুণ, 5-6 গুণ ইনকাম করার সুযোগ আছে। ওই যে বললাম 12,000 টাকা, 12,000কে 5 গুণ করলে কত হয়, প্রায় 60,000, 70-80,000 টাকা ইনকাম করার সুযোগ আছে, অল্প টাকায় যেতে পারছে, এটা অনেকে যথেই জানে না। এছাড়া বলবো আপনার জীবনে আরো সুন্দর কিছু করার সুযোগ আছে, বাকি জীবনটা নষ্ট করবেন না। আপনার উপর ডিপেন্ড করছে আপনার সন্তান, আপনার পরিবার, ভাই বোন অনেকে, তাই সুযোগ তো আছে। একটা জায়গাতে করেছি যেখানে আপন ভাই বোন বিশ্বাস করার কতটুকু যায় না, এখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ তো নিবে না, তো ইনশাল্লাহ আপনার টাকা হারানো তো হয় নাই, তো সেই জায়গাটা তো আছে। কারণ আপনি দেখেন এদেশে এত প্রতারণা, এত এজেন্সি আছে, এত চক্র আছে বিদেশে পাঠানোর নামে, তারা টাকা নিয়ে নিচ্ছে, হবে কিনা তা দেখছে না, তার টাকা নিয়ে সর্বশান্ত করছে মানুষকে, এর মাঝখানে একটু সততা আছে তাই এটিএম। আমি বলবো যে কালকে চলে আসুন, পরশু যেন না হয়, কাল কাল করতে করতে হয় না। অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছিল এক সময়, এমন হয়েছে যেদিন দেখা করার স্বপ্ন দেখেছে একটা ভদ্র মহিলা আসছেন 14 বছর পরে, উনি 14 বছর আগে স্বপ্ন দেখেছিলেন যে আমি এটিএম এর সাথে একদিন দেখা করব। উনি আসছেন ঠিকই, ওনার ছেলে একজন নিয়ে আসছেন, তখন ছেলেটা নাকি ছোট ছিল, তখন ছেলেটার বয়স হলো 3-4 বছর বয়স ছিল, আজকে ছেলে বড় হয়েছে, সে এখন ইন্টারে পড়ে, আজকে নিয়ে আসছে আমার কাছে। এতদিন ভাবছি যে একদিন যাবো এটিএম স্যার কাছে, আমার তো কিছু নাই, আমার সন্তানটা মানুষ, এই 14 বছর আপনি করবেন না, এত দেরি করবেন না। অর্থাৎ উনি যে আগে আসছে উনি নিজেই কিছু করতে পারত, উনি নিজেই ঘরে বসে ইনকাম করতে পারত, ওনার ছেলের জন্য ওয়েট করতে হতো না, 14 বছর অনেক কিছু হতো, হালাল ভাবে সচ্ছল হতো, ধনী হতো। আমি মাঝে মাঝে বলি ইফ ইউ আর বর্ন পুয়র দ্যাটস নট এ মিস্টেক, দ্যাটস নট ইট অ্যাট অল ইউ প্রবলেম, বাট ডোন্ট ডাই পুয়র, ইফ ইউ আর বর্ন পুয়র দ্যাটস নট ইট অ্যাট অল এ ক্রাইম অর মিস্টেক অর সামথিং রং, বাট ডোন্ট ডাই পুয়র। গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা তোমার অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অপার সম্ভাবনা দিয়েছেন, হাত পা সব দিয়েছেন, গরিব হয়ে মৃত্যুবরণ করো না।
1: অনেক ধন্যবাদ স্যার, আমরা মোটামুটি অনেকটা শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আমি জানি না আসলে সবগুলো প্রশ্ন করতে হয়তো আজকে সম্ভব হবে না, তারপর আমি একটা প্রশ্ন আপনার কাছে পর্যায়ে এসে করতে চাই, সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু লিখেছিলেন এ আজাদ তালুকদার, তিনি লিখেছিলেন আমি বিসিএস পাস, আমার বয়স 47 বছর, প্রাইভেট কার চালাতে পারি, সরাসরি কোম্পানি সার্ভিয়াতে ফুড ডেলিভারি কাম ড্রাইভার কাজের ভিসা করে দিতে পারবেন কিনা জানাবেন। এবং আরেকটা ছোট্ট প্রশ্ন আমি আপনার কাছে পৌঁছে চাই, যেহেতু একেবারে শেষের দিকে আমরা, এটা লিখেছিলেন আমাদের মিকাইল, এমডি মিকাইল, তিনি হচ্ছেন লিখেছেন স্যার আমার বয়স 43 বছর 6 মাস, আমি সেনাবাহিনীতে জব করেছি, আমি কি এই বয়সে যেতে পারবো সার্বিয়াতে, স্যার একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: আচ্ছা ধন্যবাদ দুজনেই মোটামুটি সিনিয়র, তবে একজন বলেছেন ওটা মানে বিএসএস হবে, হয়তো হবে, বিসিএস তো হবে না, ওটা মনে হয় প্রথমটা যেটা ওটা মনে হয় বিএসএস হবে বা হ্যাঁ বিএসএস হবে, হতে পারে বিএসএস ডিগ্রি হতে পারে অথবা অনার্স হতে পারে, বিএসএস হ্যাঁ বিএসএস, তো তাতে তোর সুযোগ আছে। আমি জাস্ট একটু দেখাই যদি অনার্স হয় তাহলে কেমন সুযোগ আছে, আর না হলে কেমন সুযোগ আছে একটু দেখাই। আমি দেখার চেষ্টা করছি, এই মাস তো গত মাসে একটু বলি, গত দেখুন কত মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এটিএমস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ, হালাল ভাবে বৈধ ভাবে, এবার সেটা দেখানোর চেষ্টা করছি। গত মাসের একটা ঘটনা, গত মাসের 2 তারিখে ফ্লাই করেছে, দেখেন দেখতে পাচ্ছেন মনে হয় একটা ভিসা,
1: জি
0: এটা হচ্ছে রাবেয়া সরকারের একটা ভিসা দেখাচ্ছি, উনি অনার্স পাস এবং ঠিক যিনি বললেন যে বিএসএস বা বিএসএস অনার্স করেছেন তার জন্য এরকম একটা সুযোগ আছে, উনি ডেনমার্কের ভিসা, এটা ডেনমার্কের ভিসা, গত মাসে 2 তারিখে ফ্লাই করেছিল ডেনমার্কে, আচ্ছা এটা হলো তার ভিসা। এই ভদ্র মহিলা একদিন আসলে আমার কাছে, এসে আমাকে বললেন স্যার আমি তো অনার্স পাস করেছি, আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি একা যাব না। আমি কেন বলছি, আমি আমার আমার দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, তাদেরকে নিয়ে যেতে চাই এবং সেই সঙ্গে সঙ্গে আমার আমার আমার হাজবেন্ডকে নিয়ে যেতে, অর্থাৎ হাজবেন্ড নিতে চাই, তার দুই বাচ্চা আছে, দুটো মেয়ে, তাদেরকে নিতে চাই এবং সে যেতে চাই একসাথে। স্যার এটা কি সম্ভব, একজনের যোগ্যতা আমার যোগ্যতা, মানে ওনার হাজবেন্ডের তেমন যোগ্যতা নাই, বাচ্চারা তো ছোটই, কিন্তু একজনের যোগ্যতায় এই 4 জন যেতে পারবে কিনা, এতে তার প্রশ্ন ছিল। তাই বলেছিলাম যে আপনি অনার্স কিনা, বলছি স্যার অনার্স, তাহলে শুধু আইএলটিএস করেন, আইএলটিএস করেন এটিএমস এ, আপনি জানেন মনে হয় এটিএমস এ যারা আইএলটিএস করে তাদের জন্য যদি একবার কখনো আইএলটিএস স্কোরটা না আসে, 6.5 দরকার ছিল, 6.5 যদি একবার না হয় তার দ্বিতীয়বার ওই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, বা স্পোকেন রাইটিং পড়েছে তার ফ্লুয়েন্সি আসে নাই, একবার করেছে কোর্স, দুইবার করেছে কিন্তু ফ্লুয়েন্সি আসে না, আবার ফ্রি, এভাবে 10 বার ফ্রি করা আছে, একই খরচে অনলাইন থেকে অফলাইন করা যায়, অফলাইন থেকে অনলাইনে করা যায়, সবকিছু সুযোগ আছে, আচ্ছা গ্যাপ দিয়ে আবার শুরু করা যায়, সবকিছু সুযোগ আছে, এই জন্য এত ভালো রেজাল্ট আসছে। আপনি জানেন এখান থেকে 99 পেয়েছে, 8.5 পেয়েছে, 8 পেয়েছে, 7+ পেয়েছে, এত বেশি এত ভালো রেজাল্ট বাংলাদেশের কোথাও করেছে কিনা জানি না, এটিএমস এ যত স্কোর করেছে। এখন বলছি এই ভদ্র মহিলা উনি করলেন সমস্ত 3 মাসের জায়গায় 6 মাস লেগেছিল তার আইএলটিএস এ 6.5 পেতে, তারপরে আমাকে বললেন স্যার 6.5 তো চলে আসলো এটিএমস এ করে, এখন আমি কিভাবে যেতে পারি, তখন তার ভিসাটা প্রসেস করলো আমরা তার পরিবার সহ, আলহামদুলিল্লাহ দেখেন গত মাসের 2 তারিখে তারা ফ্লাই করেছে, এটা তার ভিসা ডেনমার্কের ভিসা, তার সাথে গেলেন হচ্ছে এই দেখেন তার বড় মেয়ে, ছোট বাচ্চা, তার কোনো যোগ্যতা নাই, তার ভিসা হলো ডেনমার্কের, এবার তার ছোট মেয়ে দেখাচ্ছে তার ভিসা হলো একই সাথে, দেখেন এটা আর তার ভিসা, তার হলো তার হাজব্যান্ড, এটা দেখেন সব ডেনমার্কের ভিসা হলো, যোগ্যতা ছিল একজনের, এখান থেকে করলাম আইএলটিএস করলাম, এখানে সুযোগ দিলাম 6.5 না আসা পর্যন্ত করার, এখান থেকে ভিসা প্রসেস করা হলো, ভিসা না হলো কিছুই না, এখান থেকে তারা ফ্লাই মানে এই করলো সবকিছু করে ভিসা নিয়ে 4 জনের ভিসা একসঙ্গে গত মাসে 2 তারিখে ফ্লাই করেছে, আলহামদুলিল্লাহ বলি, শুধু স্বপ্ন দেখেন না বাস্তব দেখালাম, বাস্তব প্রমাণ, আপনি দেখেন অনেক ভিসা হচ্ছে, এবার সাইপ্রাসের ভিসা, ইউরোপের সাইপ্রাসের ভিসা অনেক হয়েছে, অনেক ভিসা হয়েছে, আমি কিছু ফেসবুকে পোস্ট দিয়েছি, কিছু কিছু পোস্ট দিই নাই, তারা বলেছিল স্যার কিছু তাদের সামাজিক বা কোনো কিছু সমস্যা আছে তাদের জন্য নিষেধ করেছিল দিই নাই, তো অনেক ভিসা, এবার একটা ভিসাও রিজেক্ট হয়নি ডেনমার্কের, একটা ভিসাও রিজেক্ট হয়নি এটিএমস এর তরফ থেকে যেগুলো করা হয়েছিল সাইপ্রাসের, একটা ভিসাও রিজেক্ট হয়নি যেটা হলো ইউকের জন্য, লন্ডনের জন্য, এবার এখন আরেকটা গুড নিউজ দিচ্ছে, অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে প্রায় 98-99% প্রায় সব যোগ্যতা থাকলে ভিসা, আইএলটিএস হলে ভিসা হচ্ছে, আমরা এই আইএলটিএস করাচ্ছি তারপরে ভিসা, আপনারা অবাক হয়ে যাবেন, নেদারল্যান্ডসে একসাথে হাজবেন্ড ওয়াইফ যেতে পারছে একজনের যোগ্যতা, জাস্ট ইন্টার পাস থাকলে যাওয়া যাচ্ছে, অনার্স থাকলেও যাওয়া যাচ্ছে, ইন্টার পাস থাকলেও হাজবেন্ডের যদি যোগ্যতা থাকে তার ওয়াইফ যেতে পারছে, বাচ্চা কাছে যেতে পারছে, ওয়াইফের যোগ্যতা থাকলে হাজবেন্ড বাচ্চা কাছে যেতে পারছে। একটু বলছি কিছুক্ষণ আগে বলছিলাম যে বিবাহিত হও তোমার জন্য গুড নিউজ আছে, না হলেও গুড নিউজ আছে, প্রকার কিছুদিন আগে একটা ছেলে আসলো, ও আমাকে বললো স্যার আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি হচ্ছে 8 পাস, বেশ কিছুদিন আগের কথা বলছি, ও 8 পাস, তোমার তো সুযোগ না, আমি মিথ্যা সময় দেখাই না, একটা সুযোগ আছে ওয়ার্ক পারমিটে যাওয়ার, কিন্তু যদি তুমি মানে যেতে চাও পুরো পরিবার নিয়ে সেটার জন্য তোমাকে এই করতে হবে, একটা বুদ্ধি ওকে শেখানো, তুমি এক কাজ করো, তুমি লেখাপড়া তেমন করো নি, একটু ভালো বিয়ে করো, কেমন বিয়ে স্যার, আমি অনার্স পাস দেখে একটু বিয়ে, এখন স্যার এটা কি আসবে, আমি বললাম যে হ্যাঁ আসবে, আমি 8 পাস, আমাকে অনার্স পাস করে মেয়ে বিয়ে করবে? হ্যাঁ করবে। আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি গায়ের রং না দেখে যোগ্যতা রং দেখো। তাই করেছে, ও অনার্স পাস একটা বিয়ে বিয়ে করে এসছে। স্যার আমার পরিবারের ভাবে? হ্যাঁ পারিবারিক ভাবে হয়েছে। তাকে আয়েলস করতে বললাম, আয়েলস করলে তুমি যেতে পারবে ইনশাল্লাহ। একদিন আমাকে বললো, স্যার আমার স্ত্রী তো আসলে সন্তান সম্ভাবনা, সি ইজ এক্সপেক্টিং। তাই বললাম ঠিক আছে, তোর বাচ্চা হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ যাবে, একসাথে যাবে ইনশাল্লাহ। স্যার একসাথে বাচ্চা নিয়ে? আমি বাচ্চা নিয়ে যাবে ইনশাল্লাহ। মজার ভাবে দেখেন, এগুলো এগুলো বাস্তব। আমি দেখালাম যেটা, এরকম অনেক ঘটনা ঘটছে, মানে প্রতিদিন কিছু ঘটনা ঘটছে, কিছু না কিছু ঘটছে আলহামদুলিল্লাহ। এই স্বপ্নগুলো বাস্তব হচ্ছে, বাস্তবে পরিণত হচ্ছে। ঠিক আরেকজনের কথা বললো, যার বয়স 43-44 হয়ে গেছে, 44 মনে হয়, তার জন্য বলবো হ্যাঁ এখন 45-46 পর্যন্ত যাওয়া যাচ্ছে ওয়ার্ক ভিসায় ইউরোপে। আপনি অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশ, তার মধ্যে সাইপ্রাসে ভিসা হচ্ছে, অনেক ভিসা। সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা হয়, তেমনি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি জানেন, অবাক হয়ে যাবেন, পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ফিনল্যান্ডে নিজেদেরই ক্রাইসিস আছে, জব ক্রাইসিস, বাট তারা ভিসা, ওয়ার্ক ভিসা ওখান থেকে ইস্যু করছে। তাই না? যেন আমার দেশে দেখেন, আমার দেশে বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে, অথচ আমার দেশে বেশ কিছু দেশ থেকে, যেমন ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, আফ্রিকা থেকে, তারা কিন্তু এখানে কাজ করে। আমার নিজের দেশে কিন্তু বেকার, বাট বাইরের থেকে তারা কিন্তু এসে ওয়ার্ক করছে। ঠিক তেমনি ফিনল্যান্ডে ওদের নিজেদেরই কিন্তু আসলে বেকার আছে, বাট আমার দেশ থেকে তারা, বা বিভিন্ন দেশ থেকে তারা নিচ্ছে। এই সুযোগগুলো কিন্তু আছে, অনেকে জানে না এটা। আর যেহেতু সুযোগ আছে, সুযোগগুলো কাজে তো লাগাতে হবে, শেষ হয়ে গেলে তখন কিছুই করতে পারবো না।
2: ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, একেবারেই মানে সময় একেবারেই নেই, বিদায় নিতে হবে। যদি আপনি শেষ মুহূর্তে কিছু বলেন, অল্প করে।
0: শেষ হলো, শেষ হইল না, শেষ সাঙ্গ করি মনে হবে, মনে হবে এখানে শেষ, কিন্তু শেষ হইল না, আসলে অনেক কিছু বলার ছিল, তারপরেও হলো না। আমি এটুকু বলবো, আমার কাছে দেখা করার সুযোগ আছে প্রতিদিন, বিনিময়ে আমি কিছুই দিই না। গত 23 বছর কারো কাছ থেকে কেউ বলতে পারবে না তাকে পরামর্শ দেওয়ার জন্য কোন টাকা পয়সা কখন নিয়েছি, বাকি জীবন নিতে চাই না। বাট তার আগে বলবো, আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আগামীকালকে আসুন, পরশু দিনের জন্য অপেক্ষা করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি আবারও, তবে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, অনেক সময় আমার ব্যক্তিগত নাম্বার অনেকে পান না, আমি পরে আবার অ্যান্সার করার সুযোগ পাই তখন করি। ব্যক্তিগত নাম্বার দেওয়ার আগে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, যিনি এটিএম স্যার একজন কর্মকর্তা, 01318-222-647, সর্বোচ্চ 01318-222-647। আরেকজন কর্মকর্তা নাম্বার দিচ্ছি, ভিসা নিয়ে যার কাজ করছেন, ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা পুরো পরিবার নিয়ে ভিসার জন্য, 01318-222-633। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি। আমার ব্যক্তিগত নাম্বার আবার বলছি, যেটা আমার সাথে আছে প্রায় 2 যুগ, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন, 01712-80-81-93। আমার বলছি ব্যক্তিগত নাম্বারটা, 01712-80-81-93। আমি আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন অথবা ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মুসলিমদেরকে বলবো, কোনোভাবে যেন 5 ওয়াক্ত নামাজ চার না হয়, প্রত্যেক ফরজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, রাতে সূরা মুলক পাঠ করে ঘুমান, আপনার জীবন আগাচ্ছে সুন্দর যাবে। আর যদি তাহাজ্জুদ নামাজ কেউ না পড়ে থাকেন, অভ্যাস করুন, এটা আপনার জীবনকে একটা নতুন জীবন দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকা এফএম 90.4। থ্যাংক ইউ সো ভেরি মাচ।
2: অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে ছিলেন এটিএম স্যার, মানে এটিএম মাহমুদ স্যার। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে আজকে জেনে নিলাম। দর্শক, তবে আজকে এই আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে আমরা। আপনি অবশ্যই আমাদের এই পেজ থেকে আয়োজনগুলো পেয়ে যাবেন, এপিসোডগুলো কিন্তু শেয়ার করতে পারেন বেশি করে। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি বিদায়। গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
6: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
7: এই লন।
6: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
7: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো। 94.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Vaccination Ag Station. মাকে আমরা কত কিছুই দেখে থাকি, কেউ ডাকে আম্মা, কেউ ডাকে আম্মু, কেউ মামুনি, কারো কারো কাছে আম্মা যান অথবা আম্মি। মাদার্স ডেতে পৃথিবীর সকল মাকে ঢাকা এফএম এর স্যালুট।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Dhaka FM 90.4.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: I love you.
1: 90.4. গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুর্পথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: ঢাকা এফএম 90.4
1: সারা দেশে
4: সবার সাথে।